0: আসসালামু আলাইকুম। সকাল 6টা, আজ শুক্রবার, 5ই আষাঢ়, 3রা মহরম, 19শে জুন। বাংলাদেশ বেতার, খবর পড়ছে মঞ্জুরুল হক। শুরুতেই শিরোনাম। জুয়া প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন এবং বগুড়া বিশ্ববিদ্যালয় আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নিরাপত্তা কড়াকড়ি যেন জনগণের সঙ্গে সরকার প্রধানের দূরত্ব তৈরি না করে সে বিষয়ে সতর্ক থাকতে এসএসএফ এর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। আড়াই বছরের মধ্যে 4টি আন্তঃজেলা বাস টার্মিনাল ঢাকার বাইরে সরিয়ে নেওয়া হবে বললেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। গণমাধ্যমের সংস্কার প্রক্রিয়ায় সরকার সহায়ক ও সহযোগী অংশীদার, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। যুদ্ধবন্ধে চুক্তি স্বাক্ষরের পর ইরানের উপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের। এবং ফিফা বিশ্বকাপে এখন মেক্সিকোর মুখোমুখি দক্ষিণ কোরিয়া, ক্যানাডার কাছে 6-0 কাতার, সুইজারল্যান্ডের কাছে 4-1 বসনিয়া হার্জেগোভিনার পরাজয় এবং চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ 1-1 ড্র। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। জুয়া প্রতিরোধ আইন 2026, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন আইন 2026 এবং বগুড়া বিশ্ববিদ্যালয় আইন 2026 এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। গতকাল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার 10ম বৈঠক অনুষ্ঠিত হয়। জুয়া প্রতিরোধ আইন 2026 এর খসড়ায় বলা হয়, সময়ের পরিবর্তনের সাথে সাথে জুয়ার বিস্তারেও অত্যাধুনিক প্রযুক্তি সন্নিবেশিত হওয়ায় অনলাইন ও অফলাইন নানা ধরনের জুয়া কার্যক্রম বিস্তার লাভ করছে, ফলে জনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রবণতা হ্রাস, আর্থসামাজিক ও মানসিক ক্ষয়ক্ষতি প্রতিরোধ করবে এবং রাষ্ট্রের সার্বিক নৈতিক ও অর্থনৈতিক ভারসাম্য রক্ষার্থে দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট 1867 প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে হালনাগাদ ও যুগোপযোগী করে জুয়া প্রতিরোধ আইন 2026 এর খসড়া প্রণয়ন করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন আইন 2026 এর খসড়া আইনে বলা হয়, মাদকদ্রব্যের নিয়ন্ত্রণ, সরবরাহ, চাহিদা হ্রাস, অপব্যবহার ও চোরাচালান প্রতিরোধ এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন কল্পে এটি প্রণয়ন করা হয়। এদিকে বগুড়া বিশ্ববিদ্যালয় আইন 2026 এর খসড়ায় বলা হয়, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন গত 15ই জুলাই 2001 তারিখে গেজেট আকারে প্রকাশিত হলেও সেটি কার্যকর করা হয় নাই। বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে জ্ঞান বিজ্ঞানের নতুন নতুন ক্ষেত্রে শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি, সুযোগ সুবিধা সৃষ্টি এবং জ্ঞান চর্চা ও দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া সভায় পাবলিক পরীক্ষাসমূহে নকল, প্রশ্নপত্র প্রশ্ন ফাঁস, জাল সনদ প্রস্তুত ইত্যাদি অনিয়ম প্রতিরোধের লক্ষ্যে দ্য পাবলিক এক্সামিনেশনস অফেন্সেস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2026 এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উদ্যোগে এই আইনের খসড়া উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তার ঘেরাটোপ যাতে সরকার প্রধান হিসেবে তাকে জনগণের কাছ থেকে দূরে ঠেলে না দেয়, উন্নত বাহিনী হিসেবে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে এসএসএফ এর 40তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান। সরকার প্রধান হিসেবে জনগণের বিশ্বাস ও ভালোবাসার উপর তাঁর সবচেয়ে বেশি নির্ভরতা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে জনগণ যাতে দুর্ব্যবহারের শিকার না হয় সেদিকেও বিশেষভাবে সতর্ক থাকতে হবে।
2: এসএসএফকে আরও কর্মদক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। আরও একটি বিষয়ের উপরে আপনাদের দৃষ্টি আমি আকর্ষণ করতে চাই। অবশ্যই আপনারা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেবেন। তবে দায়িত্ব পালন করতে গিয়ে জনগণ যাতে কোন রকম রুঢ় ব্যবহারের শিকার না হন সেদিকেও আপনাদেরকে বিশেষভাবে নজর রাখার জন্য আমি আহ্বান করব।
0: প্রতিষ্ঠার পর থেকে এসএসএফ এর অসাধারণ ভূমিকার বিষয়ে তারেক রহমান বলেন, বিভিন্ন মেয়াদে সরকার প্রধান থাকাকালে এবং জীবনের শেষ দিনগুলোতে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি এসএসএফ এর অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছে। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসের অন্যতম বৃহত্তম নামাজ জানাজা আয়োজনের ক্ষেত্রেও প্রধান সমন্বয়ক হিসেবে এসএসএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। গতকাল সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদত হোসেন স্বাধীন জানান, বৈঠকে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ খাতে ব্রিটিশ সরকারের সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়। তিনি জানান, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও এ সময় আলোচনা হয়। শাহাদত হোসেন স্বাধীন বলেন, এছাড়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর পর এভিয়েশন খাতে ব্রিটিশ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন ব্রিটিশ হাই কমিশনার। এদিকে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গতকাল সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদত হোসেন স্বাধীন জানান, বৈঠকে চীন ও বাংলাদেশের মধ্যে বিশেষ করে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, কারিগরি শিক্ষা এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধিসহ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। বৈঠক দুটিতে পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, ঋণ খেলাপিরা নির্বাচনে অংশগ্রহণ ও দলীয় মনোনয়ন পাওয়ার অযোগ্য বিধায় বিদ্যমান নির্বাচনী আইন অনুযায়ী বর্তমান জাতীয় সংসদের কোন সদস্যকে ঋণ খেলাপি বলা যাবে না। তিনি গতকাল জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পয়েন্ট অফ অর্ডারে দেওয়া এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে একথা বলেন। সংসদ সদস্যদের মধ্যে নির্দিষ্ট সংখ্যক ঋণ খেলাপি মনোনয়ন পেয়েছেন এমন অভিযোগের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের দাবি আইনের সঠিক ব্যাখ্যা নয়। এর আগে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক পুনরায় শুরু হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদ এবং এর সদস্যদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনী আইন, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, আদেশ এবং অন্যান্য প্রযোজ্য বিধান অনুযায়ী ঋণ খেলাপিরা নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য, তাদের দলীয় মনোনয়নও দেওয়া যায় না। তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের সময় কোন প্রার্থীর বিরুদ্ধে ব্যাংক সংক্রান্ত মামলা বা অন্যান্য ব্যক্তিগত আইনি জটিলতা থাকতে পারে, কিন্তু পরবর্তীতে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এসব বিষয় নিষ্পত্তি হয়ে থাকতে পারে। এদিকে 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা বলেন, 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট দেশের ধনী দরিদ্র বৈষম্য কমাতে সহায়ক হবে। প্রস্তাবিত বাজেটের প্রশংসা করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এ বাজেট দরিদ্র, মধ্যবিত্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থ সুরক্ষার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে। সংসদের বৈঠক আগামী রবিবার বিকেল 3টায় আবার বসবে। সড়ক পরিবহন, সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, 2 থেকে 2.5 বছরের মধ্যে রাজধানীর 4টি বাস টার্মিনাল ঢাকার বাইরে সরিয়ে নেওয়া হবে। তিনি গতকাল সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সংলাপে একথা বলেন। রেল সেবার মান উন্নয়নে প্রায় 400 বগি ও ইঞ্জিন আনা হচ্ছে তা নিয়ে মন্ত্রী বলেন, মেট্রো রেলের পাশে মনোরেল হবে, এতে রাজধানীর পার্শ্ববর্তী জেলাগুলোর মানুষ সহজেই যাতায়াত করতে পারবে। পরে এক প্রশ্নের জবাবে তিনি জানান, পদ্মার রেল সেতুর নিচের মাটি বিক্রি করা হয়নি, কাজের সময় অতিরিক্ত মাটি সরানোর কথা থাকলেও সে সময় সেটি না করায় এখন মাটি সরানো হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্র মেরামতের অংশ হিসেবে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে সরকার, সেই লক্ষ্যে পথ নকশা তৈরি করা হচ্ছে। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই কর্মশালার আয়োজন করে। গণমাধ্যম জগতের সকল ধারার অংশীজনের প্রতিনিধিরা এতে অংশ নেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: গণমাধ্যমের স্বাধীনতা, জবাবদিহিতা আর স্বশাসিত নিয়ন্ত্রক কাঠামো নিয়ে বাংলাদেশে আলোচনা বহুদিনের। বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রভাব, নিয়ন্ত্রণমূলক আইন এবং পেশাগত নিরাপত্তাহীনতার অভিযোগের মধ্যেই এবার দেশের ইতিহাসে প্রথমবারের মতো সংবাদপত্র, টেলিভিশন, মালিকপক্ষ, সম্পাদক, সাংবাদিক সংগঠন ও গণমাধ্যম বিশেষজ্ঞদের একই প্ল্যাটফর্মে এনে স্বাধীন জাতীয় গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, এই উদ্যোগ গণমাধ্যমের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা। তিনি জানান, সংস্কার প্রক্রিয়ায় সরকার নিয়ন্ত্রকের ভূমিকায় নয়, বরং একজন সহায়ক ও সমন্বয়কারী অংশীদার হিসেবে কাজ করবে।
4: সর্বসম্মতিক্রমে পথ চলার বিন্দুটা কোনটা, এটা যদি আমরা খুঁজে বের করতে পারি আলোচনার মধ্য দিয়ে, সরকারও সেখানে একজন অংশীদার এবং একই সঙ্গে সরকার এই কাজের ফ্যাসিলিটেটর এবং একই সঙ্গে সরকার রাষ্ট্রের পক্ষ থেকে আপনাদের মহৎ উদ্দেশ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একজন সমন্বয়কারীর দায়িত্ব পালন করবে। এবং আমাদের লক্ষ্য সম্পর্কে তো আমরা সবাই জানি, আমরা যেহেতু লক্ষ্যের ব্যাপারে একমত আছি এবং আমরা যেহেতু সবাই মিলে এক জায়গায় জড়ো হয়েছি, এখন আমরা লক্ষ্যে যাওয়ার পথ নকশাটা তৈরি করবো।
3: মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের যে অঙ্গীকার করেছে তার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে গণমাধ্যম, আর সেই লক্ষ্যেই স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি একটি কার্যকর ও টেকসই প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
4: আমাদের এই সরকার নির্বাচনে যাওয়ার আগেই জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা এই রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য, একটা কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করার জন্য যে সমস্ত জায়গাতে মেরামত করা দরকার সকলকে সাথে নিয়ে সেই সব জায়গাতে আমরা মেরামত করব। এবং সেই এরিয়াগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ এরিয়া হচ্ছে গণমাধ্যম।
3: অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে গণমাধ্যমকে সরকারের উন্নয়ন যাত্রার সহযাত্রী হিসেবে দেখতে চায় সরকার। একই সঙ্গে তিনি প্রস্তাবিত কমিশনকে শক্তিশালী ও জবাবদিহিতামূলক করার উপর গুরুত্ব আরোপ করেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। তার উপস্থাপিত রূপরেখার ভিত্তিতে সম্পাদক, সাংবাদিক প্রতিনিধি, মালিকপক্ষ ও বিভিন্ন সংগঠনের নেতারা জাতীয় কর্মপরিকল্পনার খসড়া ও নিজেদের সুপারিশ তুলে ধরেন। মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সঞ্চালনায় কর্মশালায় বিভিন্ন টেলিভিশন মালিক, সম্পাদক বৃন্দ, বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং দেশের শীর্ষ গণমাধ্যম বিশেষজ্ঞরা অংশ নেন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি রওনক জাহান। শিক্ষামন্ত্রী ডক্টর আনামুল এহসানুল হক মিলন বলেছেন, আগামী 20 জুলাই SSC পরীক্ষার ফল প্রকাশ করা হবে। তিনি গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় প্রশ্ন ফাঁস বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শিক্ষামন্ত্রী জানান, উদ্ভাবনী শিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করতে দেশব্যাপী আয়োজিত ইনোভেশন আইডিয়া শোকেসের সমাপনী অনুষ্ঠান আগামী 28 ও 29 জুন অনুষ্ঠিত হবে এবং এতে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। তিনি আরো বলেন, গত 4 এপ্রিল থেকে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শুরু হওয়া ফুটবল প্রতিযোগিতা আগামী 20 জুন জাতীয় স্টেডিয়ামে চূড়ান্ত পর্বের মাধ্যমে শেষ হবে। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণীতে স্পোর্টস কালচার এবং ষষ্ঠ শ্রেণী থেকে লার্নিং উইথ হ্যাপিনেস বা আনন্দময় শিক্ষা এবং টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন নামে দুটি করে নতুন বিষয় চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাংলাদেশ ফল উৎপাদনে এক ধরনের বিপ্লব ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। তিনি বলেন, দেশে বিলুপ্ত ফলগুলোকে আবারও ফিরিয়ে আনা হচ্ছে। মন্ত্রী গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের জাতীয় ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: মধুমা মাস এলেই যেন বদলে যায় বাংলাদেশের প্রকৃতি। গাছে গাছে ঝুলে থাকা সোনালি আম, সুগন্ধ ছড়ানো কাঁঠাল, রসালো লিচু আর নানান দেশীয় ফলে ভরে ওঠে চারপাশ। একসময় মৌসুমি খাবার হিসেবেই পরিচিত ছিল এসব ফল, তবে এখন দেশের কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার নাম ফল চাষ। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের ফলকে শক্তিশালী রপ্তানি পণ্য হিসেবে প্রতিষ্ঠা করার পরিকল্পনা নিয়েছে সরকার। বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ চত্বরে শুরু হওয়া তিন দিন ব্যাপী জাতীয় ফল মেলা 2026 এর উদ্বোধন করে কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানান, কৃষিকে কেন্দ্র করেই দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে। বছর ব্যবধানে প্রায় 10% বাড়ানো হয়েছে কৃষি বাজেট, যা উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষিপণ্য আমদানির ওপর নির্ভরতা কমাতে ভূমিকা রাখবে।
6: অতীতের যে কোনো বাজেট থেকে বৃহত্তম বাজেট কৃষির উপরে, কারণ আমরা কৃষিকে নিয়ে আমাদের মূল পরিকল্পনা। ফল বাংলাদেশের ওয়ান অফ দ্য স্ট্রং এক্সপোর্ট আইটেম হিসাবে খুব দ্রুত সামনে এগিয়ে আসবে, এই আশা করছি আমরা।
3: মেলায় সবচেয়ে বেশি নজর কাটছে দেশীয় ও প্রায় হারিয়ে যেতে বসা নানা প্রজাতির ফল। প্রদর্শনীর পাশাপাশি চলছে সরাসরি বেচা কেনাও। বাজার দরের তুলনায় কম দামে ফল কিনতে পেরে খুশি ক্রেতারা। আয়োজকদের মতে এ ধরনের উদ্যোগ ভোক্তা ও উৎপাদকের মধ্যে সরাসরি সংযোগ তৈরি করছে।
7: অনেক ফল আছে কিন্তু সেটা বিলুপ্ত হয়ে গেছে, আমরা চোখে দেখি না, আমরা তো ছবি দেখি। সেই বিভিন্ন রকমের দেশি ফলের সমাহার এখানে আছে।
8: এটা হচ্ছে হাড়িভাঙ্গা আম দিয়ে এটা হচ্ছে সাবান তৈরি করা হয়েছে, আর এটা হচ্ছে পেঁপে দিয়ে সাবান তৈরি করা হয়েছে। গতবারও এরকম অদ্ভুত কিছু ফল দেখেছি যেগুলো আসলে আমি আগে দেখিনি কখনো, এবারও তাই।
9: সকল প্রকার ঔষধি গুণাগুণ, আমাদের মানে খাদ্য নিরাপত্তা সব বিষয় নিয়ে আমরা এটা উপস্থাপন করেছি। আর
3: সংশ্লিষ্টদের মতে শুধু উৎপাদন বাড়ালেই হবে না, আন্তর্জাতিক মানের সংরক্ষণ, প্যাকেজিং, কোল্ড চেইন ও রপ্তানি অবকাঠামো শক্তিশালী করা গেলে বাংলাদেশের ফলই হতে পারে আগামী দিনের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনের বড় উৎস। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবার আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্য যুদ্ধবন্ধে চুক্তি স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্র ইরানের উপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার করেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা অনুযায়ী ইরানের উপর থেকে নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে। এদিকে হোয়াইট হাউসের ব্রিফিংয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সাংবাদিকদের বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে 60 দিনের আলোচনার সময় আজ থেকে শুরু হয়েছে। এরই মধ্যে সুইজারল্যান্ড, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বাস্তবায়ন নিয়ে প্রাথমিক আলোচনার পরিকল্পনা করছে। খেলার খবর। বিশ্বকাপ ফুটবল। মেক্সিকোর জাপোপান স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবলে এখন স্বাগতিক মেক্সিকো দক্ষিণ কোরিয়ার মোকাবেলা করছে। এদিকে আজ ভোর 4টায় কানাডার ভ্যাঙ্কুভারে স্বাগতিক কানাডা 6-0 গোলে কাতারকে পরাজিত করে। অপরদিকে রাত 1টায় লস অ্যাঞ্জেলসে বসনিয়া হার্জেগোভিনাকে 4-1 গোলে পরাজিত করেছে সুইজারল্যান্ড। গতকাল রাত 10টায় যুক্তরাষ্ট্রের আটলান্টায় দক্ষিণ আফ্রিকা ও চেক প্রজাতন্ত্রের মধ্যকার খেলাটি 1-1 গোলে ড্র হয়েছে। সব শেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5টা 12 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 48 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। জুয়া প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন এবং বগুড়া বিশ্ববিদ্যালয় আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নিরাপত্তা কড়াকড়ি যেন জনগণের সঙ্গে সরকারের প্রধানের দূরত্ব তৈরি না করে সে বিষয়ে সতর্ক থাকতে এসএসএফ এর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। আড়াই বছরের মধ্যে 4টি আন্তঃজেলা বাস টার্মিনাল ঢাকার বাইরে সরিয়ে নেওয়া হবে বললেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। গণমাধ্যমের সংস্কার প্রক্রিয়ায় সরকার সহায়ক ও সহযোগীর অংশীদার, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। যুদ্ধবন্ধে চুক্তি স্বাক্ষরের পর ইরানের উপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের। এবং ফিফা বিশ্বকাপে এখন মেক্সিকোর মুখোমুখি দক্ষিণ কোরিয়া। কানাডার কাছে 6-0 কাতারের, সুইজারল্যান্ডের কাছে 4-1 বসনিয়া হার্জেগোভিনার পরাজয়, এবং চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ 1-1 ড্র। খবর শেষ হলো আমাদের।
11: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা তামা তামা মগর কি হুলতেছেন, পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
5: ফিল করেন 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: വാക്സിനേഷൻ ആക് സ്റ്റേഷൻ.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: ¿Qué?
1: প্রতি শুক্রবার রাত 11টা ঢাকা FM 90.4 এ
2: You're listening to Taka FM 90.4.

0: প্রতি শুক্রবার রাত 11টা ঢাকা এফএম 90.4 এ।
1: You're listening to Taka FM 90.4.

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Country's first full HD FM station, Dhaka FM.

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আছে
4: কই?
3: ঢাকা FM টিউন করেন,
4: তারপর
3: পাবেন
4: কি?
3: শান্তি
5: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গানে সুরে সুরে।
6: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: আটকে ছুঁচলো, বাস লো, লাইনের মানুষ লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং এ খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd। আছেন তো ফিলে, মগর কতজন আছে দিলে, থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাতচিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে, জয়েন করে লাইন কিন্তু।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: কে? রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টা ঢাকা FM 90.4 এ।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

বিচার দিনের সা।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ।

0: আমি একদম পছন্দ করি না
1: স্যার। আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
0: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন
1: স্যার? যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
0: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: বাইজা বুজা তামাত্তা।

0: and Taka FM 90.4.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: প্রায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: মনটা
0: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: এক নেশন এক স্টেশন।

0: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
1: তোর আরে লেট মিমো আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
2: তাই তো, তাকে তো দেখছি না।
0: কি রে পলি কই, বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে রে।
2: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
0: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
3: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ¿Qué?
1: সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: Nation, Ag Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: You're listening to Taka FM 90.4.

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: You're listening to Taka FM 90.4.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আছে
5: কই?
4: ঢাকা FM টিউন করেন,
5: তারপর
4: পাবেন
5: কি
4: শান্তি।
6: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান শুনে শুনে।
7: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Okay.
1: Armani Show.
2: Armani Show. Rani and Shafir Shathe. Every Shukravar, Raat 11:00. Dhaka FM 90.4.
3: স্যার আসবো?
0: আসুন।
3: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
4: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
3: জি স্যার।
4: সেটা কেন হলো না?
3: না স্যার, মানে স্যার,
4: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
3: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
4: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
3: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
4: তাহলে কি এভাবেই চলবে?
5: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তোর? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: Party.
1: 90.4. আপনারা শুনছেন ঢাকা FM 90.4. সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: আছেন তো ফিলে, মগর কত জন আছে দিলে থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাতচিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লেন কিন্তু।
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: প্রায় সব কিছু স্লো, বাসলো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে ফোরকে মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং এ খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।
2: কে?
4: রবি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11:00 ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। Dhaka FM 90.4.

0: টাইম চেক, এখন সময় রাত ৮টা।
1: শুনছেন ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariti.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: পছন্দের সব ব্যান্ডের গান শুনুন ব্যান্ড
4: বিফসে।
3: প্রতি শনিবার রাত 10:00 শুনুন ঢাকা FM 90.4।
5: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি। এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা, একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।
4: You're listening to Taka FM 90.4.

0: আসসালামু আলাইকুম, রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শরীফ বায়েজিদ মাহমুদ। শুরুতে শিরোনাম, দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উত্তর অঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার, জানালেন পানি সম্পদ মন্ত্রী। আগামী 6 মাসের মধ্যে 200 শয্যা বিশিষ্ট 5টি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করতে যাচ্ছে সরকার। ক্ষমতা দখলের জন্য দলাদলি ও হিংস্র প্রতিযোগিতা কোন সভ্যতার মানদণ্ড হতে পারে না, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে কাজ করছে সরকার, বললেন শিক্ষামন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবর্ষণে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ, আজ থেকেই কার্যকর। প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে ঢাকায়, বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং বিশ্বকাপ ফুটবলে আজ রাত 1টায় যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার, ভোর 4টায় স্কটল্যান্ড মরক্কোর এবং সকাল 6:30 ব্রাজিল হাইতির মোকাবেলা করবে। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ দীর্ঘদিনের। সংসারের খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোকে। এমন বাস্তবতায় 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে 60টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর উৎসে কর কমানোর প্রস্তাব স্বস্তির বার্তা হয়ে এসেছে। বাজারে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সাধারণ মানুষ। তবে কর এখন শুনুন বিস্তারিত। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ দীর্ঘদিনের। সংসারের খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোকে। এমন বাস্তবতায় 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে 60টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর উৎসে কর কমানোর প্রস্তাব স্বস্তির বার্তা হয়ে এসেছে। বাজারে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সাধারণ মানুষ। তবে কর ছাড়ের প্রকৃত সুফল পেতে হলে এর কার্যকর বাস্তবায়ন

0: সংসারের ব্যয় কমানোর চেষ্টায় প্রতিদিনই হিসাব নিকাশ করতে হয় সাধারণ মানুষকে। অনেকদিন ধরেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা কমার অপেক্ষায় রয়েছেন তারা। তাই নতুন বাজেটে 60টি নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর উৎসেকর কমানোর প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছেন ভোক্তারা। নতুন বাজেট প্রস্তাব অনুযায়ী ধান, চাল, গম, আলু, মাছ মাংস, হাঁস মুরগি, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্য তেল ও বীজ সহ বিভিন্ন পণ্যের ওপর উৎসেকর কমিয়ে 0.5% করা হবে। এতে সরবরাহ ও বিপণন ব্যয় কমে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। সাধারণ মানুষ বলছেন কর কমানোর সিদ্ধান্ত ভালো উদ্যোগ। বাজারে যদি এর প্রভাব পড়ে তাহলে জনজীবনে কিছুটা হলেও স্বস্তি আসবে।
1: বাংলাদেশ সরকার যে উদ্যোগটা নিচ্ছে আমরা মনে করি অনেক ভালো হয়েছে। দ্রব্যমূল্যের দাম কমলে আমাদের মতো কিছু গরিব অসহায় মানুষের জন্য অনেক ভালো হয়েছে, গরিব মানুষের স্বস্তি হবে। সরকার যেটা উৎপাদন নিতেছেন যে কোনো খরচপাতির দাম অনলাইন যদি কম পাই আমরা,
0: বিশেষজ্ঞরা বলছেন কর হ্রাসের সুফল যেন ভোক্তাদের কাছে পৌঁছায় সে বিষয়েও যথাযথ তদারকি অব্যাহত রাখতে হবে। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিড এর নির্বাহী পরিচালক ও অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর এম আবু ইউসুফ,
2: ডিপেন্ড করবে, এটা মনিটর করতে হবে যাতে বাজারে তার রিফ্লেকশনটা হয় এবং জনগণ যাতে দ্রব্য মূল্যের উপর সেটা রিফ্লেকশন হয়ে জনগণ যাতে কম মূল্যে ওই সংশ্লিষ্ট যে প্রোডাক্ট গুলো আছে এসেনশিয়াল প্রোডাক্ট সেটা কিনতে পারে, এটা ভালোভাবে তদারকি করতে হবে।
0: কর কমানোর এই প্রস্তাব বাজার ব্যবস্থাপনা ও তদারকির সঙ্গে সমন্বিত ভাবে বাস্তবায়িত হলে নিত্য পণ্যের দামে ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আসাদুজ্জামান্নুর, বাংলাদেশ বেতার।
3: পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এনি বলেছেন তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যার সমাধান ও উত্তরাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। তিনি আজ নীলফামারীর ডালিয়া, তিস্তা ব্যারেজ এলাকা এবং নদী ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন। মন্ত্রী বলেন, দেশি বিদেশি বিশেষজ্ঞদের মতামত ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর প্রকল্পটি দ্রুত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। প্রকল্পটি নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের আগে তিস্তা আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরাঞ্চলের মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে। শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে পানি ব্যবস্থাপনা উন্নত হবে, নদী ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে এবং কৃষি উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে। অন্যান্যের মধ্যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এ সময় উপস্থিত ছিলেন। আগামী ছয় মাসের মধ্যে খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগ এবং কুমিল্লা জেলায় 200 বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল, শিশু হাসপাতাল চালু করতে যাচ্ছে সরকার। এর মধ্যে বরিশাল ও খুলনা বিভাগের হাসপাতাল দুটি আগস্টের প্রথম দিকে চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সম্প্রতি শিশু হাসপাতালগুলো পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র, আইসিইউ সুবিধা, কেন্দ্রীয় শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ভবিষ্যতে সম্প্রসারণের সুযোগ রাখা হবে। পাশাপাশি বড় পরিসরের আইসিইউ ইউনিটও থাকবে হাসপাতালগুলোতে। সুস্থ মননশীলতা গঠন এবং সামাজিক মেলবন্ধনের আবহ ধরে রাখতে ফল উৎসবের সংস্কৃতিকে দেশের তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি আজ রাজধানীতে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত ফল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। সব ধর্ম ও সমাজেই মৌসুমী ফল ও প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের রীতি রয়েছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ফল উপভোগ করার মধ্য দিয়ে প্রকৃতি ও সৃষ্টিকর্তার প্রতি এক ধরনের কৃতজ্ঞতা প্রকাশ পায়। তিনি বলেন যে সমাজে সুস্থ অনুভূতি বিনিময়ের মাধ্যম থাকে না, কেবল ক্ষমতা দখলে দলাদলি আর হিংস্র প্রতিযোগিতা চলে, সে সমাজ কখনো সভ্যতার মানদণ্ড হতে পারে না। এছাড়া অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনারও আয়োজন করা হয়। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন ভিডিও কনফারেন্সের মাধ্যমে

0: গাজীপুর সদর উপজেলার ফলমেলা ও কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন। গাজীপুরে কাঁঠালের বাম্পার ফলনে মুগ্ধ হয়ে মন্ত্রী কাঁঠাল এবং এর বহুমুখী ব্যবহার নিয়ে দেশব্যাপী প্রচারণার প্রতিশ্রুতি দেন। গাজীপুর জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলায় 34 জাতের দেশীয় ফল প্রদর্শন করা হয়। মেলার অন্যতম প্রধান আকর্ষণ ছিল 35 কিলোমিটারের একটি বিশাল কাঁঠাল। এদিকে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পরিবেশ বান্ধব ফল চাষে উৎসাহিত করার জন্য 60 জন প্রান্তিক কৃষককে বিনামূল্যে উন্নত মানের ফলের চারা, বাঁশের খুঁটি ও ভার্মি কম্পোস্ট প্রদান করা হয়। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, সড়ক দুর্ঘটনার অপূরণীয় ক্ষতি আর্থিক সহযোগিতা বা অন্য কোনো কিছুর বিনিময়ে পূরণ করা সম্ভব নয়। আজ ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সরকার সহযোগিতা করছে, তবে দুর্ঘটনা প্রতিরোধে নিজেদেরও সচেতন হতে হবে। শুধু কর্তৃপক্ষের উপর নির্ভরশীল হলে সুফল আসবে না।
1: সড়ক দুর্ঘটনা যেভাবে বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশে এটি একটি ব্যাপক সমস্যা, কিন্তু বাংলাদেশে এই সমস্যাটা দীর্ঘদিন ধরে মানুষকে অনেক ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। সরকার উদ্যোগ নেবেন, সরকার সহযোগিতা করবেন, সরকার চেষ্টা করবেন, কিন্তু আমাদের নিজেদেরও একটি সচেতন থাকাটা প্রয়োজন।
0: প্রযুক্তির অপব্যবহার রোধ ও পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে ডিজিটাল মাধ্যমে নকলের সাজার বিধান যুক্ত করে পাবলিক পরীক্ষা আইন মন্ত্রিসভায় পাশ হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। সবাইকে শুধু উচ্চশিক্ষা দিয়ে দেশে বেকারত্বের কারখানা তৈরি করা যাবে না উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যাতে বিশ্ব মঞ্চে নেতৃত্ব দিতে পারে সেজন্য শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে সরকার।
2: আমরা চাই নতুন ভাবে বিশ্ববিদ্যালয় হোক, যেগুলি নতুন ভাবে কার্যকর হবে। এমনকি মেডিকেল ডিপার্টমেন্টও আমরা জেনারেল বিশ্ববিদ্যালয়তে দিয়েছি, যেভাবে আপনার উন্নত বিশ্বে ওয়েস্টার্ন কান্ট্রি আমেরিকা ইউরোপে রয়েছে, ঠিক এক্স্যাক্টলি সেই আদলে আমরা যাচ্ছি। অর্থাৎ টোটাল রিফরমেশনের জন্য আমরা কাজ করছি এই এডুকেশন সেক্টরে, বিকজ উই অল নো উইদাউট এডুকেশন দ্য কান্ট্রি উইল বি ওয়ার্থলেস।
0: তিনি বলেন, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আগামীতে ষষ্ঠ শ্রেণী থেকেই পাঠ্যবইয়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। শিক্ষামন্ত্রী বলেন, শুধুমাত্র অনার্স, মাস্টার্স বা উচ্চশিক্ষার পেছনে না ছুটে তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করাই প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য। তিনি আরো বলেন, দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে নিরলসভাবে কাজ করছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বেসামরিক নাগরিকদের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আরও জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে চলতি বছরের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি প্যানেল আলোচনায় এই আহ্বান জানান। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শামা ওবায়েদ ইসলাম প্রযুক্তির মাধ্যমে সংঘটিত সহিংসতা মোকাবেলার জন্য একটি বৈশ্বিক মঞ্চ তৈরির আহ্বান পুনর্ব্যক্ত করেন। তিনি সহায়তা তহবিল হ্রাসের ফলে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী নারীদের উপর যে প্রতিকূল প্রভাব পড়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং জানান, এই সংকটের একমাত্র টেকসই সমাধান মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন। অনুষ্ঠানের এক ফাঁকে প্রতিমন্ত্রী ভিয়েতনামের উপপররাষ্ট্রমন্ত্রী ড নগুয়েন মিন ভুয়ের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি সেলিনা আক্তার শেলি। দেশে এবারও ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু ছড়ানোর জন্য যে মাত্রা এডিস মশার ঘনত্ব থাকা দরকার তার থেকেও বেশি রয়েছে। পরিস্থিতি এখনই নিয়ন্ত্রণ করা না গেলে ডেঙ্গুর প্রকোপ বেড়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তাই বাড়তি সতর্কতা অবলম্বনে পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত প্রতিবেদনে,
5: সারা বছরই ডেঙ্গু জ্বরে কম বেশি আক্রান্ত হয় মানুষ, তবে এবছর মে মাসের 12 তারিখ পর্যন্ত ইতিমধ্যে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাছাড়া এবছর এডিস মশার ঘনত্ব বেশি থাকায় ডেঙ্গু মৌসুমে ডেঙ্গু পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে এমন আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তাই ডেঙ্গু থেকে বাঁচতে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ চিকিৎসক ও বিশেষজ্ঞদের। এডিস মশার কামড়ে হওয়া এই রোগ প্রতিরোধে সবচেয়ে বড় হাতিয়ার হল আমাদের ব্যক্তিগত সচেতনতা। বাড়ির ছাদ, ফুলের টব, এসি বা ফ্রিজের ট্রে, এমনকি পরিত্যক্ত প্লাস্টিকের পাত্রে জমে থাকা মাত্র এক চামচ পরিষ্কার পানিতেও এডিস মশা ডিম পাড়তে পারে। তাই প্রতি তিন দিনে অন্তত একবার ঘরের আনাচে কানাচে জমে থাকা পানি পরিষ্কার করতে হবে। বিশেষ করে শিশু ও বয়স্কদের সুরক্ষায় দিনে কিংবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারির ব্যবহার এবং শিশুদের ফুলাতা পোশাক পরিধান নিশ্চিত করতে হবে। হঠাৎ তীব্র জ্বর, শরীর ব্যথা, বমি ভাব কিংবা শরীরে র্যাশ দেখা দিলে অবহেলা না করে দ্রুত ডেঙ্গু পরীক্ষা করাতে হবে। তাছাড়া কারো একাধিকবার ডেঙ্গু হলে শক কিংবা রক্তক্ষরণ থেকে বাঁচতে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের দ্বারস্থ হওয়ার পরামর্শ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার ও রক্তরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এ বি এম ইউনুসের।
6: ডেঙ্গুর চারটা সেরোটাইপ রয়েছে, এই ডেন ওয়ান, ডেন টু, ডেন থ্রি, ডেন ফোর। যদি কারো একবার ডেঙ্গু হয়ে থাকে এবং কোন সিমটম যদি উনি উপলব্ধি করে নাও থাকেন, পরবর্তী সময় যখন ডেঙ্গুর আবার রিইনফেকশন হয় এবং সেটা যদি সেরোটাইপ টু দিয়ে ইনফেকশন হয়, তাহলে তার মারাত্মক ডেঙ্গু, ডেঙ্গু হেমোরেজিক ফিভার, ডেঙ্গু শক সিন্ড্রোমটা হতে পারে। এবং এই ডেঙ্গু হেমোরেজিক ফিভার হলে, শক সিন্ড্রোম হলে ইমিডিয়েটলি তাকে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত এবং এই রক্তক্ষরণ প্রতিরোধ করা এবং তার ডিহাইড্রেশন প্রতিরোধ করে যাতে তার কোনো শক না হয়, এই শক প্রিভেন্ট করে আসলে তার লাইফ সেভ করাটা ভেরি ইম্পর্টেন্ট।
5: এদিকে ডেঙ্গুর চিকিৎসায় প্রস্তুতি হিসেবে বিভিন্ন ফিল্ড হাসপাতাল প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
4: বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী হারুনুর রশিদের নামাজে জানাজা আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মরহুমের কফিনে শ্রদ্ধা জানান। শ্রদ্ধাঞ্জলি শেষে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পারিবারিক সূত্র জানায়, আগামীকাল বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কবি, গবেষক ও দৈনিক ইত্তেফাকের সাবেক সাহিত্য সম্পাদক আল মুজাহিদি আজ দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 83 বছর। ষাটের দশকের বাংলা কবিতার অন্যতম গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হিসেবে বিবেচিত আল মুজাহিদি আধুনিক কাব্যধারার সঙ্গে লোকায়ত গ্রামীণ ঐতিহ্যের এক অনন্য সংমিশ্রণ ঘটিয়েছিলেন। আগামীকাল বেলা 12টায় রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে কবি আল মুজাহিদির প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবারে আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ, এক সিনিয়র মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানান। আজ স্থানীয় সময় বিকেল 4টা থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র কাতারের মধ্যস্থতাকারী ইরানের সহায়তায় চুক্তিতে উপনীত হতে কাজ করেছে। এর আগে লেবাননের দক্ষিণাঞ্চলে রাতভর ইসরায়েলি বিমান হামলায় অন্তত 18 জন নিহত হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানায় তাদের 4 জন সৈন্য নিহত হয়েছে। সুইজারল্যান্ড নিশ্চিত করে জানিয়েছে, যুদ্ধ শেষ করার লক্ষ্যে চুক্তি নিয়ে ইরানি আলোচকদের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা আজ অনুষ্ঠিত হবে না। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জেনেভা সফরের পরিকল্পনা বাতিল করার পর সুইজারল্যান্ড বিষয়টি নিশ্চিত করল। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আজ একথা জানালেও কোনো বিস্তারিত কিছু বলেনি। ইরানের পক্ষ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। খেলার খবর ফুটবল। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা আগামীকাল রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করবেন। টুর্নামেন্টে বালক বিভাগের ফাইনালে ময়মনসিংহের দড়িরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরিশালের বাকেরগঞ্জ দাড়িয়া মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে খেলবে। অন্যদিকে বালিকা বিভাগের ফাইনালে ময়মনসিংহের নান্দাইলের আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হবে পাবনার সাথিয়ার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়। এদিকে প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারে বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলে স্বাগতিক যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে। যুক্তরাষ্ট্রের সিয়াটল স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত একটায় খেলাটি শুরু হবে। আগামীকাল ভোর চারটায় বোস্টনে স্কটল্যান্ড মরক্কোর মোকাবেলা করবে। এছাড়া আগামীকাল সকাল সাড়ে ছটায় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ব্রাজিল হাইতির এবং সান ফ্রান্সিসকো স্টেডিয়ামে সকাল নটায় তুরস্ক প্যারাগুয়ের মোকাবেলা মাঠে নামবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
8: শুরুটা নরবারে হল ব্রাজিল তো ব্রাজিলই, হাইতির বিপক্ষে পরিষ্কার ফেভারিট বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে ভরকে যাচ্ছে না হাইতিও। পাঁচ দশকের বেশি সময় পর বিশ্বকাপে ফেরা দলটির কোচ সেবাস্তিয়ে মিনিয়ে বললেন স্বপ্ন ও লক্ষ্য নিয়ে ফিলাডেলফিয়ার সবুজে নামবে তার দল। উত্তর আমেরিকার বিশ্বকাপের সি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ছয়টায় মুখোমুখি হবে দুই দল। মরক্কোর বিপক্ষে এক এক গোলের ড্র দিয়ে গ্রুপ পর্বে ব্রাজিলের শুরুটা হয়েছে বিবর্ণ। হাইতিও হেরে এসেছে স্কটল্যান্ডের কাছে এক শূন্য গোলে। সত্যি ইতিহাস ঐতিহ্য কোনো দিক দিয়ে তুলনা চলে না দুই দলের। ব্রাজিল যেখানে বৈশ্বিক ফুটবলের পরাশক্তি, হাইতি সেখানে 1974 সালের পর এই প্রথম খেলছে বিশ্বকাপ। ফুটবলে অবশ্য ইতিহাসের মূল্য কিঞ্চিত, নিজেদের দিনে যে কেউ লিখতে পারে দুর্দান্ত গল্প। ব্রাজিল ম্যাচ সামনে রেখে হাইতি ম্যাচের ভাবনাতেও উঁকি দিচ্ছে এমন গল্প। শুরুর হারের হতাশায় এখন আর মনে রাখতে চাই না মিনিয়ে, পরের ধাপে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখার লক্ষ্য নিয়েই তিনি নামবেন ব্রাজিলের বিপক্ষে। ব্রাজিলের বিপক্ষে কখনো জেতেনি হাইতি, দুই দলের সবশেষ খেলার স্মৃতিও তাদের জন্য সুখকর নয় বটে। 2016 সালের কোপা আমেরিকার ম্যাচে 7-1 গোলে বিধ্বস্ত হয়েছিল তারা। তবে মিনিয়ে মনে মনে করছেন স্বপ্ন পূরণের ছক। শনিবার ভোর চারটায় মুখোমুখি হবে স্কটল্যান্ড মরক্কো, সাড়ে ছয়টায় ব্রাজিল হাইতি। সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। ডেক্স রিপোর্ট, বাংলাদেশ বেতার।
4: ক্রিকেট। চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আজ তিন ম্যাচ টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে 7 রানে পরাজিত করে 2-0 এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করেছে সফররত অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 196 রান করে। জবাবে বাংলাদেশ 20 ওভারে 6 উইকেটে 189 করতে সক্ষম হয়। বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল রবিবার সন্ধ্যে 6টা পর্যন্ত ময়মনসিংহ সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে পাবনা ময়মনসিংহ ঢাকা ফরিদপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ী ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উত্তরাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার, জানালেন পানি সম্পদ মন্ত্রী। আগামী 6 মাসের মধ্যে 200 শয্যা বিশিষ্ট 5টি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করতে যাচ্ছে সরকার। ক্ষমতা দখলের জন্য দলাদলি হিংস্র প্রতিযোগিতা কোনো সভ্যতার মানদণ্ড হতে পারে না, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে কাজ করছে সরকার, বললেন শিক্ষামন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ, আজ থেকেই কার্যকর। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে ঢাকায়। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং বিশ্বকাপ ফুটবলে আজ রাত একটায় যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার, ভোর চারটায় স্কটল্যান্ড মরক্কোর এবং সকাল সাড়ে ছয়টায় ব্রাজিল হাইতির মোকাবেলা করবে। খবর শেষ হলো।
9: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: কে?
4: অমানিশা রবি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: You're listening to Taka FM 90.4.
1: Hi, Mama. Dhalmuri dan to 10 takar.
2: Ei lon.
1: ঢাকা
2: এবং শুনাই দে তো।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: Haka FM 90.4 app. Just download, install and enjoy.

0: কয় যে তুই আমার বাস কাটছস কেন, কয় তুই আমার সামনে ফালাইছস কেন। হ্যাঁ, ওই বাসটা এমন ভাবে ফালাইছে উপরে দিয়ে গেলে, বাসটা উপরে দিকে উঠলে তো একটা ঝামেলা, নিচে দিয়ে গেলে নিচে দাবাইলে একটা ঝামেলা। তো বলছে যে আমি আমার ইচ্ছা আমার বাস আমি ফালামো না কি করো। মেম্বার সাহেবের আর কোনো কথা নাই, দাটা এখানে রাইখা বাসটা রাইখা পরে ধরছে ঠিক মতো। হ্যাঁ, তো ওখানে লাঙল দিয়া জমি চাষ দিছে, বড় বড় ডাল উঠে আপনার ইয়ার গরু দিয়া লাঙল দিয়ে যদি আপনি একটা ক্ষেত চাষ করেন তাহলে বড় বড় ডিলগুলা বড় বড় হবে, ট্রাক্টরের মতো ছোট হবে না।
1: হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি।
0: ওগুলার মধ্যে দুই তিন মিনিট মারামারি করছে, ওই বুটটা ওনার সাথে শক্তিতে পারে নাই। হ্যাঁ, উনি কি করছে নিচে ফালায়া ওনারে ওই বুটটারে নিচে ফালায়া ওই বড় বড় যে ডেলা আছে ওগুলা ওর মুখের মধ্যে ঢুকাইতেছিল।
2: কে? আসসালামু আলাইকুম, শুরু হয়ে গেল অমানিশা। এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে থেকে যারা শুনছেন অমানিশা, ঢাকা FM 90.4, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। বরাবরের মতো আজকে আমাদের অমানিশার নিয়মিত আয়োজন শুরু হয়ে যাচ্ছে। আমি রনি আছি এবং আমার সাথে আজকে সাফি নেই, সাফি একটু ব্যস্ত ঢাকার বাইরে। তবে আমাদের একজন গেস্ট আছেন, গেস্টের সাথে পরিচয় করে দিচ্ছি, তানভীর।
0: আলহামদুলিল্লাহ ভালো আছি।
2: তো তানভীরের জীবনে ঘটে যাওয়া লোমহর্ষক একটা ঘটনা, সেটা নিয়ে একটু পরে কথা বলি। তার আগে একটু বলে নিই যে আপনারা যারা আমাদেরকে গল্প পাঠাচ্ছেন বা পাঠাতে চান বা অনেকে জয়েন করতে চান, সেক্ষেত্রে আমাদের অমানিশার শুরুর দিকে প্রথমেই দেখবেন যে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার। সেই নাম্বারে আপনারা ফোন করে জানাতে পারেন বা টেক্সট করতে পারেন অথবা ভয়েস পাঠাতে পারেন, সেক্ষেত্রে আমাদের জন্য খুবই ভালো হয়। তাহলেই আমরা আপনাদেরকে ইনভাইট করতে সক্ষম হব আর কি। মানে ইনভাইটের ব্যাপারটা এরকম যে অনেকে আমাদেরকে গল্প পাঠাচ্ছেন বা পাঠান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুবই পরিচিত বা কপি পেস্ট করা কিছু গল্প আপনারা কেউ কেউ পাঠাচ্ছেন, সেটা আসলে প্রচার করার মতো হয়ে ওঠে না। এই জন্য বলছিলাম যে আপনারা চাইলে ভয়েস পাঠাতে পারেন, পুরো ঘটনাটা সুন্দর করে বলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন। শোনার পর যদি মনে হয় যে গেস্ট হিসেবে আপনি আসতে পারেন, তখনই আমরা আপনাদেরকে ফোন করে জানাতে পারব। তো আজকে তানভীরের জীবনে ঘটে যাওয়া একটা অলৌকিক ঘটনা, সেটা নিয়েই কথা হবে। অমানিশা মূলত অন্ধকার বা অলৌকিক বা অদৃশ্যের ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়েই অমানিশার আয়োজন। আজকে আমাদের 30তম পর্বে এসে আরেকজন নতুন অতিথি তানভীর, তানভীরের কাছে যাচ্ছি। কেমন আছেন আপনি?
0: এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন?
2: হ্যাঁ ভালো আছি, শুরুতেই আপনার সাথে একটু পরিচয় করিয়ে দিলাম। আর আপনাকে তো আমি চিনি, এর আগেও দেখা হয়েছে একবার। তো আপনার একটা ঘটনা শুনছিলাম কিছুদিন আগে, আমাকে বলছিলেন যে রনি ভাই আমার জন্ম জামালপুর জেলায়।
0: জি, জামালপুর জেলায়, হাজরাবাড়ি পৌরসভায়।
2: আচ্ছা আচ্ছা, জামালপুরে তখন সম্ভবত আপনি ক্লাস সেভেনে পড়েন?
0: জি, আমি ক্লাস সেভেনে পড়ি। আর সেটা হচ্ছে
2: আমরা শুরু থেকে যাই, মানে গল্পটা শুরুই করি।
0: হ্যাঁ হ্যাঁ, গল্পটা হচ্ছে আমি ক্লাস সেভেনে পড়ি, তখন আমি একটা কোচিং সেন্টারে পড়ি। কোচিং সেন্টারের নাম হচ্ছে রিপন কোচিং সেন্টার। তো আমাদের কোচিংটা ছিল রাত, মানে সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত, মানে স্কুল শেষ করে বাড়িতে এসে দেন কোচিং এ যাইতাম, কোচিং থেকে আবার বাড়িতে আসতে আসতে আমাদের 11:30 থেকে 12টা বাজত।
2: ওকে, মানে রাত 12টা?
0: হ্যাঁ রাত 12টা না, মানে 12টার একটু আগে আসতাম, মানে আমার বাড়ি থেকে আমাদের যে কোচিং বা স্কুল কাছাকাছি, হাজরাবাড়ি বাজার যেটা, সেটার পাশেই।
2: বাট কোচিং কি রাতে হয় আপনাদের?
0: হ্যাঁ হ্যাঁ,
2: ওখানে
0: কোচিংটা হচ্ছে রাতে,
2: ক্লাস করাতো?
0: হ্যাঁ রাতে ক্লাস করাতো।
2: ওকে,
0: তো আমাদের ফার্স্ট বিবরণটা দিচ্ছি হচ্ছে আমাদের বাড়ি থেকে স্কুলের বা কোচিং এর রাস্তা যেটা, সেটা আমাদের যে মেইন রুটটা আছে সেই রুটটা থেকে আমার বাড়ি প্রায় 10 মিনিটের রাস্তা। সেই রাস্তাটা আগে, এখন ইদানিং পাকা হয়ে গেছে, কিন্তু আগে ছিল ইটের রাস্তা। তো তো সে রাস্তাটা সবাই বাবর আলীর মোড় চিনে নামে, বাবর আলী মোড় থেকে 10 মিনিটের বা 15 মিনিট 1 থেকে 2 কিলোমিটার এটা হচ্ছে ওই কাঁচা রাস্তাটা। সেই রাস্তায় আমি কোচিং শেষ করে আসতেছি, আসতে আসতে মানে ফ্রেন্ড সার্কেল সবাই মিলে যখন আসি তো বাবর আলীর যে মোড়টা আছে ওইটা থেকে সোজা চলে যায়। হ্যাঁ, ওইটা হচ্ছে আপনি ডাবল লাইনের রাস্তা, মানে ঢাকার ঢাকা টু
2: মানে হাইওয়ে,
0: হ্যাঁ
2: মানে
0: জামালপুর টু মাদারগঞ্জ রুট
2: থেকে ঢাকায় আসা,
0: হ্যাঁ জামালপুর টু মাদারগঞ্জ রুট।
2: হ্যাঁ হ্যাঁ,
0: সেখান থেকে একটা বাই লাইন রুট বেড়ে গেছে, সেটা দিয়ে আমার একাই যাইতে হয় আর কি, 10 থেকে 15 মিনিট লাগে। তো এটা নিয়ে আমাদের এলাকাতে অনেক আগে থেকেই একটা ভয়ভীতি ছিল যে এখানে রাস্তাটা ভালো না বা এই ইয়াটা এরকম। তো আমরা ওই মানে বয়সটা ভয় পাওয়ার মতো না, মানে সব সময় সারাদিন খেলাধুলা বা এই ভূত দেখবো একটা এরকম, ভূতে বিশ্বাসী না। তো আমরা সবাই হাঁটতে আসতেছি 6 থেকে 7 জন, তো ওরা ওইদিকে চলে গেল, আমি এইদিকে আমার বাড়ির দিকে যাচ্ছি। তো যাওয়ার সময় ওই যে রুট ওইটার মাঝামাঝি যখন আসছি তখন দেখলাম যে একটা কলা গাছ হুট করে পড়ে গেল, মানে আমি বুঝতে পারলাম মানে হালকা চাঁদ আছে হয়তো, মানে বোঝা যায় আর কি রাস্তা। আমাদের কাছে ওই টাইমে তো ফোন ছিল না,
2: তখন কি ঝড় হচ্ছিল?
0: না না না না, এমনিতে হালকা বাতাস, স্বাভাবিক নর্মালের থেকে একটু হালকা বেশি হতে পারে এরকম। তো কলা গাছটা পড়ে গেল, তো আমাদের যে রাস্তাটা এখনো খালটা আছে, হ্যাঁ কিন্তু ওই মাঝে দুইটা বাড়ি হয়েছে মেবি, ওই খালটাতে বেশি একটা পানি না, হাঁটু সমান পানি বা সর্বোচ্চ হলে কোমর সমান হতে পারে। কলা গাছগুলা হচ্ছে আপনার ওই খালটার ওপারে একটা, মানে কলা গাছ যেমন থাকে ঝোপ, আমি ভাবছি যে কলা যদি পাওয়া যায় খারাপ না। তো আমি খালের মধ্যে মানে প্যান্টারে ই করি, তখন তো আমাদের হচ্ছে শিলানু প্যান যেটা ওইটা খুব সহজে উঠে, তো হাঁটুর উপরে এরকম উঠায় খালটা ওইদিকে যাচ্ছে, যাওয়ার পর কলা গাছ পরে নাই, কলা গাছ পরে নাই। আর ওখানে আমি যখন গেলাম, আমি কিন্তু খালের মধ্যে দাঁড়াই আছি অলরেডি,
2: আচ্ছা আচ্ছা,
0: খালের মধ্যে দাঁড়াই থাকতে ওখানে যখন ওখানে কিছু দেখা যাইতেছে না, হ্যাঁ আমি আর একটু পিছিয়ে আসলাম, পিছিয়ে এসে দেখলাম যে কি রে এখানে কলা গাছ পড়লো আর কলা গাছ নাই।
2: আচ্ছা আচ্ছা,
0: একটা আমার মাথার মধ্যে একটা ই করলো, কিন্তু আমি মানে এটা পেন নিতেছি না আর কি, ইয়েটা হালকা মানে বাতাস কিন্তু ওইভাবে নাই। তো হুট করে দেখলাম যে আবার হালকা একটু সাউন্ড আসলো, তখন কিন্তু অনেক মানে ধীরিন দিয়ে একটা কলা গাছ যদি পড়ে যায়, মানে পানিতে হালকা পানিতে পড়ছে বা হালকা মাটিতে পড়ছে যেমন একটা সাউন্ড, ওই সাউন্ডটা না কিন্তু একটু কম আর কি।
2: আচ্ছা আচ্ছা,
0: তো ওই টাইমে আমার ই করছে যে মাথাতে যে এখানে জায়গাটা ভালো না, মানে অতটা ইয়ে নেই নাই। তো এইভাবে আমি আস্তে করে চলে আসলাম ওখান থেকে, কিন্তু
2: জায়গা ভালো না, মানে আপনি কিন্তু শুরুতে বলেছেন যে আপনি ভূত বিশ্বাস করেন না,
0: হ্যাঁ হ্যাঁ,
2: কিন্তু এখন মানে এখন আমার মনে হচ্ছে যে এখানে সামথিং রং,
0: সামথিং একটা কিছু হয়েছে, কারণ ওখানে আমি যখন গেছি চোখে একবার কিছু দেখি নাই। পিছিয়ে আসার পর দেন মানে 2-3 মিনিট মানে একটু ভাবতে সময় লাগছে, তারপর দেখি যে একটু নর্মাল হয়েছি।
2: আচ্ছা আচ্ছা,
0: তারপর বাড়িতে চলে আসি, এইটুক কিন্তু কিচ্ছু না, কিছুই হয় নাই। দেন আসার পর ওই দিন থেকে যে আমার জ্বর, হ্যাঁ এত পরিমাণ জ্বর, আমি তখন আমাদের ওখানে নতুন মানে হসপিটাল হয়েছে শাহজামাল, আমাদের সরকারিতে গেছি মানে ওই জামালপুরে 250 শস্য বিশিষ্ট যে হসপিটাল আছে এটাতে, ওখানে আমার জ্বর কিছু ই করতে পারেনি, মানে মানে এত পরিমাণ জ্বর, আমি পাগলের অবস্থা। আমার জ্বর হচ্ছে ওই টাইমে 104 বা 105, তো আমাকে যখন ডাক্তার দেখলো যে 105, তখন আমার বাবাকে বলছিল যে আপনার ছেলে বেঁচে আছে কেমনে, এরকম একটা কিছু বলছে।
2: আসলে তাই, 104 হলেই তো,
0: হ্যাঁ 105 ছিল। তো আমার রক্ত পরীক্ষা টরীক্ষা করে দেন ই করলো, কিন্তু আমার জ্বর ভালো হয় না, আমাকে হসপিটাল কিন্তু ভর্তি করে নাই।
2: সেই সময় কি আপনি যেহেতু ছোট ছিলেন, ক্লাস 7 এ পড়তেন?
0: না ছোট না, আমি ওই টাইমে সবকিছু বুঝি।
2: আচ্ছা বুঝছেন তো, বাট ক্লাস 7 এ পড়ে।
0: কিন্তু
2: কিন্তু আপনি কি তখন বুঝতে পারছিলেন যে আমি যে রাতে ভয় পেলাম?
0: না ওইটা ওইটা আমার একদম মনেই ছিল না।
2: আচ্ছা আচ্ছা,
0: ওইটা আমার একদম মনেই ছিল না। তো এরকম ই করতে করতে আমার 7 এর পরীক্ষাটা কাছাকাছি চলে আসছে, মেবি মানে আর এক মাস পরে হবে এরকম। আমার জ্বর কিন্তু কমতেছে না, কিন্তু একটা বিষয় এটা, আমি রাতে বা দিনে যখন ঘুমাইতাম তখন বাজে স্বপ্ন দেখতাম।
2: কি ধরনের স্বপ্ন শুনি?
0: স্বপ্ন হচ্ছে একদিন আমার রাতে ঘুমাইছি, রাতের 1টা বাজে, তখন আমি স্বপ্নে দেখলাম যে আমি আমার বাবা এবং আমার মাকে মেরে ফেলছি। মেরে ফেলে একটা মানে আমার যে আমি যেখানে ঘুমাইছি, মানে আমার এত পরিমাণ জ্বর যে আমার একটা ছোট বোন আছে, ছোট বোনটা তখন ক্লাস আমার থেকে 5 বছর ছোট আর কি, ক্লাস 3 বা 2 পরে, তো ওরে অন্য বিছানা, আমি যে বিছানা থাকতাম ওখানে ওরে রাখতো, কিন্তু আমাকে এই পাশে আমার মা, এ পাশে আমার বাবা, মাঝখানে আমার রাখতো। মানে অতিরিক্ত জ্বর আমার দিনে কম করে হলে 4-5 বার যদি মাথায় পানি না দিত তাহলে আমি পাগল হয়ে যেতাম। এই এরকম করে যাইতেছে, অ্যান্টিবায়োটিক খাইতেছি, কোনো কাজ হইতেছে না।
2: কিন্তু আপনি যখন স্বপ্নে দেখলেন যে আপনি আপনার বাবা মাকে মেরে ফেলছেন,
0: আমি
2: সেটা কি সকালে ঘুম থেকে ওঠার পরে কাউকে বলেছেন?
0: রাতে রাতে এটা বলি, এটা দেখা মাত্র আমি মানে মারছি যখন তখন খুব ভালো লাগছে।
2: আচ্ছা আচ্ছা,
0: হ্যাঁ, কিন্তু একটু পরেই স্বপ্নের মধ্যেই ফুট করে উঠে গেছি, উঠে দেখতেছি যে আমার মা বাবাকে মেরে ফেলছি, এটা আমি তো ফিল করতে পারছি। তখন আমার মাথা একদম ঠিক নাই, মানে ফুল পাগলামি করে ফেলছি, কিন্তু এত পাগলামি, আমাদের যে খাটটা আছে, খাটের মশারি টানার জন্য স্ট্যান্ড আছে, স্ট্যান্ড গুলো হচ্ছে আপনার চারকান, মানে চারকানি থাকে, ওইটা ওইটা আমি লাথি দিয়ে ভাঙিয়ে ফেলছি।
2: মানে শক্তি চলে আসছে,
0: হ্যাঁ, মানে আমার বাবা অনেক শক্তিশালী, তো উনি আমাকে ধরছে।
2: আচ্ছা আচ্ছা,
0: হ্যাঁ, উনি যদি আমার মতো দুইটাকে ধরে একসাথে, আমরা নড়ার মতো শক্তি পাবো না, কিন্তু আমাকে ধরে রাখতে পারতেছে না।
2: আচ্ছা,
0: আমার মা মানে আমার শুধু মনে আছে যে আমি আমার মায়ের মায়ের ফেলছি, এত পরিমাণ কান্তাছি আর এত পরিমাণ চিল্লা চিল্লি, আমার বাড়ির মানুষ সবাই এক হয়ে গেছে, আমার যেটা উনি একটু ই টাইপের। তো আমাদের দরজার কাঠে দরজা লাথি দিয়ে বা ই করে দরজাটা ভাঙ্গে ঘরের ভিতরে চলে আসছে। তো উনি ভাবছে যে আমি আমার মা বাবার মারতেছি বা এরকম কিছু একটা ই করে, তো উনি বলতেছে এই থাম থাম, মানে আমার যাটাও আমার মারতে আসতেছে এরকম, পরে বলতেছে না এরকম না কইছে। তো আমি বলতেছি আমার মা কই মা কই, পরে আমি আমার যখন মা দেখছি আমার বিশ্বাস হইতেছে না যে
2: উনি বেঁচে,
0: হ্যাঁ উনি বেঁচে আছে। পরে আমি তো আমি জড়াই ধরে কাঁদতেছি, অনেক কাঁদতেছি কি হয়েছে, পরে এরকম বললাম। হ্যাঁ, পরে অনেক কিছু
2: এরকম বললেন, মানে আপনি আপনার মাকে রাতে যে স্বপ্নটা দেখেছিলেন যে বাবা মাকে মেরে ফেলছেন, সেটা আপনার মাকে
0: পরে আমাকে, তো আমার মা তো কাঁদতেছে এরকম বুঝ দিল। পরে আরেকটা স্বপ্ন এর 1-2 দিন পর,
2: ওকে,
0: এটা হচ্ছে দিনের বেলায়, কারণ আমি উঠতে পারি না আর কি, সবসময় একবার শুইতেছি একবার ঘুমাইতেছি।
2: একবার কি জ্বরের জন্য এরকম হচ্ছে?
0: হ্যাঁ হ্যাঁ, জ্বরের জন্য।
2: সাথে কি
0: জ্বর কিন্তু কমতেছে না,
2: জ্বর ব্যথা বা অন্য কি কোনো সমস্যা ছিল কিনা?
0: আমাকে হচ্ছে ওই দিনে 4-5 বার পানি দিতে হইতো, আর হচ্ছে ভিজে গামছা বা একটা কিছু দিয়ে শরীর মানে সবসময় মুছে দিতে হইতো।
2: আচ্ছা আচ্ছা,
0: আর অ্যান্টিবায়োটিক চলতেছে, কিন্তু জ্বর কমার কোনো ইয়া নাই।
2: আচ্ছা আচ্ছা,
0: পরে আমার তো ওই কথাটা একদম মনেই নাই, এই যে কলা গাছের বা খালের ওখানে গেছি এটা আমার একদম মনেই নাই। পরে পরের দিন সকালে বা বিকালে হবে, কিন্তু আমার কিন্তু একটা কি জানেন, ওই যে মারছি, যে মারার পর আমি ওই লাশ গুলা ফালাইছি হচ্ছে কার মধ্যে, একটা মানে কূপের মধ্যে,
2: মানে স্বপ্নে
0: পানি পানি তুলে যায়,
2: আপনার স্বপ্নে আপনার বাবাকে মেরে ফেলার পরে
0: কূপের মধ্যে
2: রেখেছেন।
0: তো তারপরের দিন ওই সেম একটা স্বপ্ন দেখতেছি যে ওই কূপের মধ্যে আমি নিজে যাইতেছি, ওই কূপটা আমি সবসময় দেখতাম।
2: আচ্ছা আচ্ছা,
0: হ্যাঁ, তো শুয়ে আসি এরকম, হুট করে চোখটা খোলার পরে দেখি যে না কূপটা নাই, তো এখান থেকে আমার পালাইতে হবে, কারণ ওখানে শুয়ে থাকলে আমি শুধু কূপটা দেখতেছি। তো আমার মামা আসছিল ওই দিন আমার বাড়িতে, তো আমার মামা আমার থেকে 10-12 বছরের বড় আর কি। তো আমি সোজা আমার বাড়ি থেকে পিছন দিকে একটু দৌড়ের মতো না, আবার হাঁটার মতো, হাঁটার থেকে একটু স্পিডটা বেশি, হেডটা পিছন দিকে যাইতেছি আর আমার মামা আমার পিছনেছে। তো আমি বুঝে গেছি যে আমার মামা, মানে প্রথম দিকে এক মিনিটের মতো বুঝি নাই, এক মিনিট পর মানে বাসের যে যার আছে ওইটার পিছনে একটা ইয়ে আছে, মানে ছোট একটা পুকুর আছে, ওখানে শুধু আমাদের নিজেদের খাওয়া দাওয়ার জন্য মানে মাছ, নিজেরা যাতে বাইরে থেকে কিনতে না হয়,
2: বাজার থেকে যেন মাছ কিনতে না হয় সেই জন্য চাষ করা।
0: তো আমি এরকম দেখলাম যে আমার মামা আমার পিছনে নিছে, তো শুধু একবার পিছন দিকে ঘুরে তাকাইছি, হ্যাঁ আর তাকাইনি, সোজা গিয়ে আরেকবার বুঝলাম যে এখন আমার পিছ ছাড়া নাই, কিন্তু আমার কিন্তু সেন্স কাজ করতেছে না এটা। আমি একটা গাছের গোড়ায় গেলাম, দেন ওখানে গিয়ে আমার মামারও তো কিছু একটা বোঝাইতে হবো যে আমি এখানে একটা কাজ আসছি বা কিছু একটা। আমার উহার সময় হচ্ছে আমার মানে ঘর থেকে 30 সেকেন্ড লাগে, হ্যাঁ মানে 10 থেকে 15 পা পরে ওয়াশরুমটা। আগে হচ্ছে গিয়া ওই অ্যাটাচ বাথরুম ছিল না গ্রামে, যেটা হয় স্বাভাবিক। তো আমি ওখানে গিয়ে দেন প্রসাব করে চলে আসছি, মানে আমি আমার মামাকে বোঝাইলাম যে আমি ওখানে প্রসাব করতে গেছি। কিন্তু এর মধ্যে ওখানে দুইটা করই গাছ ছিল, করই গাছগুলা বেঁচে দিছে, হ্যাঁ বেচার পরে ওগুলা কাটছে, মানে কাঁটিটা ফালাই রাখছে। আমি ওখান থেকে এক লাফে দুইটা করই গাছ, দুইটা করই গাছ আপনার কম করে হলে 20 থেকে 25 ফিট হবে দূরে, এক লাফে ওই পাশ থেকে এই পাশে, মানে এক লাফে এই পাশ থেকে ওই পাশে আপনার লাফ দিয়ে পার হয়ে গেছি।
2: এত এটা কিভাবে সম্ভব?
0: এটা আমি কোনদিন মনে করেন যে লং জাম্প যে দিছি, হ্যাঁ ওই 1-2-3 তো দূরে থাক, 5-7 নাম্বারও থাকতাম না।
2: কিন্তু এটা মানে একটা করই গাছ, তো আসলে
0: একটা করই গাছ না, অনেক মোটা, মানে সেটা অনেক এরকম দুইজনে তিনজনে দল হবে না, তো এটা মাঝখানে কম করে হলো 10 থেকে 15 ফিট ছিল।
2: ওই সময় কি আপনি ফিল করতে পারছিলেন যে আমি যে
0: আমার শরীর পার হলাম, আমার মানে শরীরে 1 কেজি ওজন নাই, মানে লাভ দিলাম কিছু মনে হলো।
2: আচ্ছা
0: হ্যাঁ, এটা দেখে আমার মামা একদম নগদে বাড়িতে চলে গেছে, হ্যাঁ। তো তারপর বুঝছে যে আমার মধ্যে হয়তো বা কিছু একটা
2: ভর করেছে,
0: কিছু একটা আছে। তো আমার নানার নানার হচ্ছে ভাইরা, মানে আমার নানির বোনের জামাই, উনি একটু কবিরাজ, উনি বলছে যে এত কিছু সারতেছে না, 15-20 দিন হয়ে গেল। তো ওনার সাথে ওই মানে আমার নানিরা হচ্ছে যে 7 বোন, কিন্তু সবার সাথে তো ওইভাবে সম্পর্ক থাকে না, কিন্তু ওই যে যে নানাটা মানে কবিরাজ, ওনার সাথে আমার নানার অনেক ভালো সম্পর্ক, সেই খাতিরে আমরা তো আমি আমার নানার প্রথম নাতি, তো নানা বাড়ি যাওয়াটা অনেক বেশি হয়, তো ওনার সাথে আমার ভালো সম্পর্ক, মানে আমার নানা যেটা উনিও সেটাই, মানে ইয়া না। তো গেলাম, উনি আসলো আমাদের বাড়িতে, আসার পর বললো কিরে নাতি কি হয়েছে, কি হয়েছে তোর? তো আমার বলতেছে এরকম কি হয়েছে তোর, আমি আমার তো সব মনে করেন যে অনেকদিন অসুস্থ, আমার এমনিতে রাগ উঠে আছে, মানে ভালো কথা বললেও আমার রাগ ওঠে, খারাপ বলে তো কোনো কথাই নাই, হ্যাঁ খাইতে দিলে খাই খাই না ঠিক মতো, ইয়ার খাইতে পারিও না এমনিতে। তো নানারে বললাম যে মানে একটা গালি দিয়ে বললাম যে তুমি এতদিন আসছো ই করতে বা এরকম, মানে ও গালাগালি করলাম, গালাগালি করার পর ও আমার দেখে বুঝে ফেলাইছে যে এর মধ্যে কোনো একটা
2: ঝামেলা
0: ঝামেলা আছে। তো আমার নানা উনি এখনো এখন সাইডে দিছে মেবি, ওনার একটা উনি জিন পালতো,
2: আপনার নানু জিন পালতো?
0: হ্যাঁ আমার নানার বাইরে আছে।
2: আচ্ছা আচ্ছা,
0: ও 7টা জিন পালতো, 1টা জিন দিয়ে কাজ করাইতো।
2: কি কাজ করাতো?
0: এই সেটা আমি একটু পরে আসি, আমার বিষয়টা আগে বলি। আমি তো গালাগালি করার পর মানে ওনার দিকে আমি ওনাকে ভালোই লাগতেছে না একদম, সহজ কথা মানে ওনার সাথে কিন্তু আমি অনেক ফ্রেন্ডলি, হ্যাঁ মানে অনেক গল্প টল্প করে অনেক, কিন্তু আমার ভালোই লাগতেছে না যে এখানে কেন আসছে, এর বাইরে কর,
2: মানে বিরক্ত লাগছে,
0: হ্যাঁ খুব মানে দেখলে মেজাজটা এত পরিমাণ খারাপ হইতেছে। তো আমার জোর করে নিয়ে বসাই দিচ্ছে, কি হয়েছে? জোর করে হাতটা যে ধরছে একদম মনে করেন যে দাগ পড়ে গেছে হাতের মধ্যে, ছাড়তেছে না। আচ্ছা কি হয়েছে তোর? পরে আমার আমার ওই কথাটা যে ওই যে আমি খাল পার গেলাম ওইটা আমার একদম মনেই নাই, ওটা আমি
2: ভুলে গিয়েছি,
0: হ্যাঁ। তো আমার বলতেছে মনে করার চেষ্টা কর কি হয়েছে, আমার তো মনে নেই। পরে আমার মায়ের বললো যে একটা কাঁসার থালি, কাঁসার যে বড় থালগুলো আছে মানে একটু বড় সাইজের যেটা হয় ওইটা নিয়ে আসতে, ওগুলা সাধারণত সবার ঘরে থাকে না, যারা মানে একটু শৌখিন তাদের ঘরে। তো খোঁজাখুঁজি করার পর আনছে, আনার পর ওইটা আমার মানে একটা সেন্টো গেঞ্জি ছিল কি অন্য কিছু আমার কাপড় পরা ছিল, মানে সবসময় মুছাই দেওয়া হয়তো তো আমার শরীর, তো ই করতো যে মানে একটা কাঁথা জড়াই থাকতাম বা শীত করতো সবসময়, কিন্তু ওই যে মুছাই দিত এর জন্য আমার মানে শার্ট টাট পরাইতো না আরকি। তো আমি এরকম পরে আসি, তো আমার ওই যেটা পরা ছিলাম ওইটাও খুলে ফেললো, তো শীতে আর থাকতে পারতাছি না, তো আমার পিঠের মধ্যে ওই থালটা লাগাইছে, লাগানোর সাথে সাথে ভাই বিশ্বাস করবেন না, এটা চুম্বক আর একটা ইয়েতে দিলে ম্যাগনেটিক যে ইয়াটা পাওয়ারটা সেম, আমার শরীরটা মনে করেন একটা ইয়া, ওইটা একটা চুম্বক, এমন ভাবে
2: লাগছে,
0: এমন ভাবে লাগছে আমার পুরা শরীর আগুন হয়ে গেছে। মানে গাম দিয়ে লাগাইলে এত জোরে লাগবে না, এটা আমি এর জন্য আপনাকে চুম্বক দিয়ে বলতেছি, চুম্বক এমন ভাবে লাগছে দেন আমার শরীরটা মনে হইতেছে যে ওইটার ভিতরে ঢুকাই ফেলতেছে।
2: নরমালি তো একটা প্লেট
0: আমার পুরা শরীরটা মনে করেন যে একবার আগুন হয়ে গেছে, তো আমার নানা শুধু বলতেছে যে তুই কোথায় মানে বয়ট হয়ে পাইছস কিনা এটা চেষ্টা কর বলার জন্য, আমার মনে পড়তেছে না পড়তেছে না পড়তেছে না। পরে যেদিন যে জ্বর আসছে, তো ওই দিনের আগে বললো যেদিন জ্বর আসছে ওই দিন কইছিলি আমি এরকম এরকম ই করে, তখন আমার মনে করছে যে আমি তো ওইখানে যাইয়া চোখে দেখি নাই, হ্যাঁ কিন্তু আমার আবার মনে পড়লো যে ওই চোখে দেখি না ওইটা কি হয়েছে, ওটা বলে কি না বলে কি ওটা কি হয়েছে ভালো করে বল, আমি একটু চুপ ছিলাম, তো আমি বললাম যে এরকম এরকম কাহিনী এই এখানে মাস্টার বাড়ির পিছনে যায় কলা নিতে গেছি, যাই দেখি যে কিছু নাই, দশ সেকেন্ড পরে ইটা খুলে গেল
2: প্লেট
0: প্লেট
2: মানে কাঁসার
0: শরীরে কি মানে আমি
2: ঠিক কাঁসার থালাটা খুলে গেল
0: প্লেটটা খুলে গেল, এতক্ষণ কিন্তু আমি মানে শুধু শুয়ে থাকতাম আর বসে আছি খুব কষ্টে, অটোমেটিক দাঁড়ায় গেলাম, দাঁড়ায় যায় সব মানে ঠিকঠাক সব ঠিকঠাক, ওই দিনের পরের দিন আমি ফুটবল খেলছি
2: মানে পুরো সুস্থ আর কি
0: পুরো সুস্থ।
2: তো
0: উনি আমাকে বললো যে ওখানে যে থাকে ও আমি যেখানে দাঁড়াইছিলাম ওখানে যদি আর সর্বোচ্চ দুই থেকে এক মিনিট বা তিন মিনিট দাঁড়াইতাম তাহলে হয়তো আমি আসতে পারতাম না, কিন্তু ওই যে আমি চোখে দেখি নাই ওখানে যে চলে আসছি এর জন্য হয়তো আমি বেঁচে গেছি। তো পরে আমি ওই কাহিনীটা শুনলাম যে ওখানে কেন ভালো না,
2: আচ্ছা আচ্ছা সেটা একটু শুনি আমরা।
0: সেটা আমাদের গ্রামটা, এটা হচ্ছে পশ্চিম কুনামালঞ্চ দক্ষিণপাড়া আমার বাড়ি, ওইটা হচ্ছে পশ্চিম কোনামাল অঞ্চল একদম দক্ষিণ আর উত্তরের মাঝামাঝি যে ইয়াটা। তো
2: একটু একটু থামিয়ে দিচ্ছি আপনাকে, এই ঘটনা শুনবো কিন্তু আমার একটু জানতে ইচ্ছে করছে যে প্রথমে প্রথম ঘটনাটা যেটা যে কাঁসার থালিটা পিঠে লাগানোর পর খুলে গেল, তারপরে সেই কলার গাছের ওখানে যাওয়া হলো, গিয়ে দেখলেন যেন কিছু নাই, এই যে সবকিছু মিলে আপনি কিন্তু প্রথমে আমাকে বলেছিলেন যে ভূত বা এই ধরনের কিছু বিশ্বাস করেন না, কিন্তু এই যে কাঁসার থালিটা আপনার পিঠ থেকে যখন লাগানো হলো আবার খুলে গেল তারপরে আবার মানে একটা তো ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, তখন কি ফিল করতে পেরেছিলেন যে আসলে অবাস্তব বা অলৌকিক কিছু একটা এই পৃথিবীতে আছে? যে
0: ওইটা আমি মানে যখন আমি আপনাকে আগে বলছি যে ওগুলো আমি করতাম না, কিন্তু হচ্ছে
2: যখন ঘটনাটা
0: আমি যখন ঘুমাইতাম ঘুমাইতাম তখন শুধু বাজে স্বপ্ন দেখতাম, এমনিতে আমি রাতে বা দিনে সামনে চোখে কোনো কিছু পড়ে নাই। তো আমাদের বাড়িতে আসলো, ওনাকে সবাই সালাম পাগলা নামে চিনে আমাদের এলাকায়, উনি বেশ এক দুই বছর আগে মারা গেল। তো সালাম পাগলার যে বাপ ছিল মানে বাবা, উনি ছিলেন আমাদের ইয়া মেম্বার, উনি মানুষটা কেমন ছিল ওর আমি দেখি নাই আরকি। তো একটু এক ঘাইরে আমি একটা ইয়ে আছে না যে আজকে এটা করব বা এখান থেকে যাইতেছি হোদে একটা ধাক্কা দিলাম এরকম একটা, মানে এক ঘাইরে আমি একটা মানুষ
2: একটু গোয়ার তুমি আর
0: হ্যাঁ শরীরে শক্তি দিয়ে যেটা বলে, উনি একটা দা বানাইতে দিছে কামারের কাছে হাজরাবাড়ি বাজারে। উনি বাজারে গেছে, কামার কামাররা হচ্ছে যে আপনার ঘুরাবে একটা জিনিস, আজকে না কালকে, আজকে সময় পাইতেছি না কালকে আসেন, পাঁচ সাত দিন ঘুরাইছে। উনি ওই দিন গেছে যে আজকে আমি দান নিয়ে আসবো, বলে যে আপনার কাজটা আমি এই যে এটা বানানোর পর ছুরি টুরি বানানোর পর বানাই দিতেছি, আমি এখানে বসে আছি তুই বানাইয়া তারপর আমাদের দিয়ে, মানে রানিং মেম্বার, আগে তো মেম্বারের অনেক পাওয়ার ছিল, তো আজকে বানাই দিয়ে আমি নিয়ে যাবো তারপর কথা। আচ্ছা ভালো ভালো, ওনারে মানে বানাই নিছে নিয়া তারপর আসতেছে। আসার সময় ওখানে হাবিজুর কাজির একটা বাড়ি আছে, আমি নামগুলো বলে দিতেছি যারা কাহিনীটা জানে তাদের বুঝতে সুবিধা হবে। তো উনি নিয়ে আসতেছে, আসার সময় একটা বাস পড়ে আছে রাস্তার মধ্যে। আগে
2: কয়টা বাজে তখন?
0: এটা হচ্ছে যে আমার জন্মের অনেক আগের কথা,
2: মানে
0: আমার
2: এটা আপনি শুনেছেন?
0: শুনেছি হচ্ছে যে আমার যে এরকম হইলো, এই যে কাঁসার থালিটা আমার আটকাইছে, এখানে কেন আটকাইছে বা এটা আমার জানার আগ্রহ থেকে আর কি।
2: ও আচ্ছা আচ্ছা, ওকে।
0: তো ওখানে এটা ধরেন 90 সালের আগে হতে পারে কাহিনীটা। তো ওখানে বাস যাওয়ার বাসটা পরে আছে, তো ও বুঝতে পারছে যে এখানে হয়তো বা প্যারানর্মাল কিছু একটা আছে, মানে এখানে এরকম বাস একটা ভাঙে অনেক কিছু না, এমনি তো পরে আছে। তো সামনে যায় বাসের যা আগার দিকটা ওইটা ধরছে, ধরার পর এক কূপে ওই হাতে যে নতুন তাটা এক কূপে কাটে ফেলেছে। হ্যাঁ, কাটার সাথে সাথে বাসটা সোজা।
2: আচ্ছা আচ্ছা।
0: হ্যাঁ, সোজাওয়ার পর এখন ওই বাসটা ফালাই দেবো, এখন দেখতেছে যে এই বাসটা দিয়ে বারো একটা কারাইল হয়, কারাইল বুঝছেন তো ওই যে খ্যার করে দেয় জরায়,
2: গ্রামের আসলে গ্রামের দেখেছিলাম যে খড় যেটাকে,
0: হ্যাঁ হ্যাঁ,
2: খড়টা শুকানোর সময় বা উল্টাপাল্টা করে
0: বা জরায়
2: লগির মতো একটা বাসা বানানো,
0: সামনে একটা ইয়া থাকে এরকম।
2: আচ্ছা,
0: তো সেম মানে অনেক সুন্দর একটা ইয়ে হয় আর কি, ওটা আমাদের এলাকায় বলে কারাইল।
2: ওকে,
0: তো কারাইলটা মানে ওই বাসটা নিয়ে আসতেছে, কিন্তু ওর পিছে ধরছে একটা মানে ওই যে যে ইয়াটা ভূত বলা যায়, যে ওই ভূতটা ওকে পিছে ধরছে যে এরকম আমার বাসটা কাটে হলাইলো। পিছে আসতে আসতে ওই যে জায়গাটা আমি যেখানে
2: কলা গাছটা
0: পড়ে গেছিল ওখানে আসার পর সামনে এসে দাঁড়াইছে
2: সেই বাসটা
0: না সেই ভূতটা,
2: সেই ভূতটা।
0: হ্যাঁ, সেরকম ভয়ঙ্কর না, মানে উনি মানুষটা হচ্ছে যে একটু
2: মানে মানুষের মতো বাট একটু বিদঘুটে টাইপ।
0: হ্যাঁ, বিদঘুটে, শরীর থেকে গন্ধ অনেক গন্ধ।
2: আচ্ছা আচ্ছা।
0: হ্যাঁ, শরীরে অনেক ইয়ে আছে, আর যে ওই যে আমাদের যে মেম্বারশিপ উনি তো মানে শক্তিশালী মানুষ। হ্যাঁ, ওনার কথা হয়েছে যে ও আমার, তুই আমার সামনে দাঁড়াইছস, তোরে আমি দেখে ছেড়ে দিব। হ্যাঁ, তোর যতটুকু শক্তি আছে কয় যে তুই আমার বাস কাটছস কেন, কয় তুই আমার সামনে ফালাইছস কেন। হ্যাঁ, ওই বাসটা মনে হয় ফালাইছে উপরে দিয়ে গেলে, বাসটা উপরে দিকে উঠলে তো একটা ঝামেলা, নিচে দিয়ে গেলে নিচে দাবাইলে একটা ঝামেলা। তো বলছে যে আমি আমার ইচ্ছা, আমার বাস আমি ফালামো না কি করবো। মেম্বার সাহেবের আর কোনো কথা নাই, দাঁড়াটা এখানে রাইখা বাসটা রাইখা পরে ধরছে ঠিক মতো। হ্যাঁ, তখন লাঙল দিয়া জমি চাষ দিছে, বড় বড় ডেল উঠে আপনার ইয়ার গরু দিয়া লাঙল দিয়ে যদি আপনি একটা ক্ষেত চাষ করেন তাহলে বড় বড় ডেলগুলা বড় বড় হবে, ট্রাক্টরের মতো ছোট হবে না।
2: হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি।
0: ওগুলার মধ্যে 2-3 মিনিট মারামারি করছে, ওই ভুটটা ওনার সাথে শক্তিতে পারে নাই।
2: ওকে,
0: হ্যাঁ, উনি কি করছে নিচে ফালায়া ওনারে ওই ভুট্টারে নিচে ফালায় ওই বড় বড় যে ডেলা আছে ওগুলো ওর মুখের মধ্যে ঢুকাইতেছিল।
2: আচ্ছা, আমার এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যিনি আপনাকে এই ঘটনাটা বলেছেন তিনি কি বেঁচে আছেন এখনো?
0: উনি এই যে এক থেকে দেড় বছর আগে মারা গেছেন,
2: মেম্বার সাহেব,
0: না না মেম্বার সাহেব না, উনি মেম্বার সাহেবের ছেলে,
2: ছেলে মেম্বার সাহেবের ছেলে,
0: হ্যাঁ সবাই আমাদের এলাকাতে সবাই সালাম পাগলা নামে চিনে।
2: আচ্ছা সালাম পাগলা,
0: উনি মাতা বর ছিলেন।
2: আচ্ছা হ্যাঁ, তো সালাম পাগলা যখন ওই মানে ফাইট করছিল আর কি ওনার সাথে, উনি কি বুঝতে পারছিল এটা জিন বা ভূত বা এটা?
0: হ্যাঁ হ্যাঁ স্বাভাবিক,
2: কিন্তু উনি কি ভয় পাচ্ছিল
0: না? না উনি তো আমি আগেই বলছি যে ও অন্য টাইপের, মানে
2: সাহসী,
0: সাহসী বল
2: দুরন্ত সাহসী,
0: ও ভূত হয়েছে কি হয়েছে,
2: হ্যাঁ হ্যাঁ
0: এরকম একটা বিষয়।
2: আচ্ছা আচ্ছা,
0: তো মাটি দিতেছিল এরকম মুখের মধ্যে, একটা পর্যায়ে ভূত ও বলে ফেলছে যে আমার মানে সাইরা দে তুই যা বলবি তাই। পরে ও বলতেছে আমি সাইরা দেই তুই আপন আমার দরস, এরকম কয় না তোর নাম যদি এখানে কেউ বলে তাহলে আমি সাইরা দিব আর কি। মানে তো উনি তো ওই দিন চলে আসছে, তো ওনার শরীর থেকে অনেক গন্ধ বের হইতেছিল, মানে ছাগলের মতো বা পাঠার মতো যে যাব, তো এরকম মানে বিদ ঘুটে একটা সাবান টাবান,
2: দীর্ঘদিন গোসল না করলে বা উজু না করলে বা পরিষ্কার না থাকলে যে গন্ধ,
0: অনেক গন্ধ বের হইতেছিল, তো বাসায় এসে গোসল টোসল করছে। তো এরপরে ওই ওই বুটটা ওখানে থাকা শুরু করে, আগে ছিল হচ্ছে আবিজর কাজির বাড়ি যেটা বলছি ওখানে, কিন্তু তারপর এখানে থাকা শুরু করে। এবং ওই যে বলছে যে তোর নাম বলে সাইরা দিব, ওই দিক দিয়ে আসার সময় ওই দিক দিয়ে কিন্তু কিছু গাছ আছে, আমি আগে বললাম যে ওই আম গাছ, তারপর কাঁঠাল গাছ, ওখান দিয়ে জিগারের গাছ, জিগারটা চিনবেন কিনা, ওখান দিয়ে আসার সময় ওই যে গাছের ডাল চাকি দিত মানুষের ভয় দেখানোর জন্য, ওই টাইমে ওইটা বেশি ছিল, মানে মানুষের সব ভয় দেখাইত, কিন্তু ওই যে যখন ওনার নামটা নিত সব শান্ত, সব ঠিকঠাক। তো আমি এটা শোনার পর ওই দিক দিয়ে আসার সময় একটু সাবধান, অনেকেই অনেক কিছু দেখছে ওখানে, ওইটা সবাই চিনে হচ্ছে মাস্টার বাড়ির মূল নামে, এরকম ওখানে আমাদের হাজরাবাড়ি হাই স্কুলের সাবেক হেডমাস্টার ও ওনার বাড়ি আর কি, ওটা মাস্টার বাড়ি নামে সবাই চিনে মাস্টার বাড়ি। তো আমার যে নানা আমাকে এই চিকিৎসাটা করছে, ওই নানার বিষয়ে কিছু বলি, ওই নানা হচ্ছে সাতটা জিন পালত, তো সাতটা জিনের মধ্যে একটা জিন দিয়ে কাজ করাইতো, যে জিনটা দিয়ে কাজ করাইতো ওই জিনটা হচ্ছে, আগে তো চোরের চোরের অনেক উপদ্রব ছিল, আমার নানা যখন ঘুমাইতো তখন ওই নানার ই নিয়ে, মানে নানার মতো হয়ে মানুষ হয়ে,
2: মানে নানা রূপ নিয়ে,
0: হ্যাঁ হ্যাঁ রূপ নিয়ে যেটাকে বলে, তো ওই রূপ নিয়ে বাড়ির চারপাশে ঘুরতো বা করতো। কিন্তু এখন আমি আপনার বলতেছি যে এটা আমি এত শিওর হইলাম কেমনে, যে কারণ কবিরাজরা বেশিরভাগ মিথ্যা কথা বলে, আপনি এই করবেন যে ও অনেক কিছু জানে, কিন্তু ওইভাবে অত কিছু কেউ জানে না। তো এটা
2: এখানে আমার একটা ব্যাপার আছে, এটা আপনার ধারণা যে কবিরাজ মিথ্যা কথা বলে,
0: বেশিরভাগই মিথ্যা কথা,
2: এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে কবিরাজ এবং তান্ত্রিক দুটো দুরকম জিনিস। গ্রামে দেখবেন যে এই যে আপনি যে ঘটনাটা বলছেন বা একটা ঘটনার প্রেক্ষিতে আর একটা ঘটনা উঠে আসছে, তো ওই সময়কার আশির দশক বা সত্তর দশক বা নব্বই দশকের গড় ঘেঁষে যে গ্রামে কবিরাজি যারা করত, কবিরাজদের মধ্যে দেখবেন যে কিছু কবিরাজ আছে তাদের মধ্যে তান্ত্রিক, এটা অনেকে বুঝতে পারত না, তান্ত্রিক যারা আছে জাদু মন্ত্র তান্ত্রিকতা নিয়ে তারা ব্যস্ত থাকতো এবং খুব সিরিয়াসলি অনেক কিছু ঘটাতে পারত। আর নর্মাল কবিরাজরা আসলে একটু শয়তানি করবে, দুষ্টামি করবে, মিথ্যা কথা বানিয়ে বলবে বা কোনো ছলনার আশ্রয় নেবে, এই ধরনের কিছু ব্যাপার থাকে। তো আপনার কথায় মনে হচ্ছে যে সেই কবিরাজ একটু ফ্রড টাইপের, এই তো মিথ্যা কথা বলে এরকম কিছু?
0: না আমি ওই বিশ্বাস করতাম না যে আমার নানা উনি জিন পালে।
2: আচ্ছা আচ্ছা,
0: হ্যাঁ তো
2: জাদু মন্ত্র তান্ত্রিকতা নিয়ে তারা ব্যস্ত থাকতো এবং খুব সিরিয়াসলি অনেক কিছু ঘটাতে পারত। আর নর্মাল কবিরাজরা আসলে একটু শয়তানি করবে, দুষ্টামি করবে, মিথ্যা কথা বানিয়ে বলবে বা কোনো ছলনার আশ্রয় নেবে, এই ধরনের কিছু ব্যাপার থাকে। তো আপনার কথায় মনে হচ্ছে যে সেই কবিরাজ একটু ফ্রড টাইপের, এই তো মিথ্যা কথা বলে এরকম কিছু?
0: না আমি ওই বিশ্বাস করতাম না যে আমার নানা উনি জিন পালে।
2: আচ্ছা আচ্ছা,
0: হ্যাঁ তো এটা প্রমাণ কেমনে, মানে উনি যে আসলে জিন

0: আমি একটু বলি, আমার ধারণা কিন্তু এখানে ঠিকও হতে পারে যে আপনি প্রথমে বলছেন না মিথ্যা কথা বলে, বা উনি যদি তান্ত্রিক কবিরাজ হন তাহলে কিন্তু সত্যিকারেরই এই ধরনের ঘটনা হলেও হতে পারে, একটু শুনি তাহলে।
1: আমি গেলাম আমার নানা বাড়িতে, তো আমি আগে বলছি যে আমার নানা বাড়িতে ওনার মাসে একবার মাস্ট আসবে, মানে অনেক ভালো সম্পর্ক। তো উনি আমার নানির কাছে শুনতাম যে ও সব সময় মানে ঘুমানোর আগে হচ্ছে গিয়ে আমাদের গল্প মাস্ট বলতে হবে একটা,
0: মানে এটা তো ছোটবেলায় নানি বাড়ি গেলে বা দাদু বাড়ি গেলে সবাই এরকম করে।
1: তো আমার নানি বলতেছিল যে উনি জিন পালে, গল্প শুনতে তো ভালোই লাগে, বিশ্বাস করতাম না জিন পালে,
0: মজা লাগে জিন রাত
1: শুনতে, জিন দেখাই তো একদিন আমার। তো আমি ওনার বাড়িতে গেছি, আমি আমার মা, আমি বলছি আজকে জিন দেখবো।
0: মানে আমার জিন দেখার উদ্দেশ্যে গিয়েছিলেন নাকি বেড়াতে গিয়েছিলেন?
1: না বেড়াতে গেছি,
0: বেড়াতে গিয়ে রাতে এরকম গল্প হচ্ছে
1: না, ওদের বাড়িতে কোনো জিনের গল্প হয় না।
0: আচ্ছা কোথায় হয়?
1: এটা হচ্ছে আমার নানার বাড়িতে হয়।
0: হ্যাঁ,
1: ওদের বাড়িতে আপনি জিনের গল্প বলবেন উনি অন্যদিকে নিয়ে যাবে গল্পটা।
0: আচ্ছা আচ্ছা।
1: তো আমার তো সেন্সে নাই যে জিন দেখা যায় না, আমি বলতেছি আজকে আমার জিন দেখাই তো মাস, এই তো জিনকে দেখা জিনিস নাকি? আমার মা তো বুঝছে ইয়া, কিন্তু আমার নানি যে ও তো মানে আমার নানির যে বোনটা উনি তো আমার ওইভাবে বলতে পারতেছে না, তো বলছে যে জিন তো আলোতে আসে না, নগদে লাইট অফ,
0: মানে জিন দেখার জন্য যেটা করা দরকার আপনি সেটা করতে প্রস্তুত আছেন,
1: মানে আলোতে আসে না, দেন আমি যাই সুইচ অফ করে দিছি, এখন তো
0: এখন অন্ধকার।
1: তো আমাদের ওখানে তখন ইয়ার স্টিলের বাক্স বানাইতো কাপড় চোপড় গুলো রাখার জন্য,
0: কি বাক্স যেন বলে, একটু লম্বা ট্যাঙ্ক,
1: হ্যাঁ ট্যাঙ্ক টাইপের অনেক বড় আর কি। ওইটা ওই টাইমের একটা ট্রেডিশন হয়ে গেছে কি, যার ঘরে আছে মানে একটা দেখানোর মতো যে আমি এটা বানাইছি,
0: ভালো ফ্যামিলির আর্থিক সম্পন্ন ভালো সম্পন্ন ফ্যামিলির পরিবারে এই ধরনের বড় বাক্স থাকে,
1: তাও বললো যে এটার মধ্যে তালা দিয়ে রাখছে। এমন ওটা চাবি তো আমার কাছে নাই, আমি তো মানে এমন ভাবে দোষী নাসর বান্দা আজকে আমার জিন দেখাই তো তারপর আমি ঘুমামো বা এরকম একটা কিছু। আমার মায়ের তো আমার একটা থাপ্পড় মেরে দিছে,
0: হ্যাঁ
1: থাপ্পড় মেরে দেওয়ার পর আমার একটা কান্নাকানা অবস্থা, রাগ করে আরেকটা রুমে যায় শুয়ে বলবান ওখানে, মানে ওদের বাড়িতে যে আমার মামাতো ভাই ছিল ও ছোট আমার বয়সে, যায় শুয়ে বললাম একসাথে, রাগ করে আসে বললাম। পরে আমার মা বাড়িতে এসে বলে যাইলো যে জিন কি এরকম দেখা যায় নাকি, জিন দেখা যায় না, এত গল্প শুনি মানে ছোট থেকে শুনে আসছি তো জিন পালে। তো ওই জিনটা আমার নানি মুখে গা হয়েছিল, তো দেখতে গেছিল আর কি এই নানা। তো ও তো আমরা তো জানি যে এই নানা অনেক ইয়ে, তো কিন্তু ওই দিন গেছিল হচ্ছে ওই জিনটা, ওই দিন ওই নানা যায় নাই। ওই নানা কেমন মানুষ আমি একটু বিবরণ দিই, হালকা পাতলা একটু দাড়ি আছে, সবসময় পান খাইতো, একটা পান শেষ আর একটা পান ঢুকাবো মাস্ট, আপনি দেখবেন না যে মুখ চুপ আছে, সবসময় চাবাইতে আছে
0: পান খাওয়ার উপরেই থাকতো,
1: হ্যাঁ সবসময় মানে চাবাইতে আছে চাবাইতে আছে এরকম একটা ইয়া। কিন্তু ওর মুখের দিকে দেখলাম যে পান, তো আমার নানি বললো যে ভাইজান বলতো, ভাইজান পান খাওয়া কমাই দিছেন নাকি, হ্যাঁ আগে চাইতে কমাই আলাইছি, তো মানে নেছে তো পান খান, পানটা দিছে পানের মধ্যে চুন দিছে, জিন পানও খায় না চুন মাস্ট ধরবে না।
0: এটা কি আপনার জানা আছে নাকি কোথাও থেকে শুনেছেন?
1: ওই যে আমার আমি দেখতেছি তো যে পান দিছে চুন ইয়া খাবে না, পান দিছে জিনরে।
0: আচ্ছা,
1: তো এরকম আমি খাটের উপরে বসে আছি,
0: মানে আপনি জিন দেখতে পাচ্ছেন?
1: হ্যাঁ মানুষ সেই মানুষ, কিন্তু হচ্ছে কি জিন আপনি ওইটা বুঝলাম বুঝবেন কেমনে, জিনের চোখ হচ্ছে লাল।
0: আচ্ছা আচ্ছা।
1: হ্যাঁ মানুষ দেখে খুব ভয় পায়,
0: কারো রূপ ধরেও আসে সেক্ষেত্রে তার চোখ রক্ত বর্ণ হতে পারে, একটু রক্ত উঠে যায় না
1: এতটা না, মানে চোখ যে লাল হয়ে আছে মানে চোখ উঠলে যেমন হয় এরকম,
0: সেটার কথাই বলেছি।
1: আর মানুষ দেখে খুব ভয় পায়, হ্যাঁ আপনি ক্লোজ হয়ে বলবেন ও আসবেন আর কি, হ্যাঁ একটু ছটফট আনি মানে চুপচাপ নাই সহজ কথা। তো এরকম বসে আছে, আমার নানি বলে আপনি মুখ খুলেন আমি খাওয়াই দিই।

0: খোলা বাইরে অনেক ছোট থেকেই ই করছে আর কি। হ্যাঁ, মুখ খোলেন খাওয়াই দিই, কয় না ইয়া জ্বর দাও খাবে না, পরে দিছে সন্ডা ফালাই দিয়া পানটা খাইছে, পান খায় আর কোনো কথাবার্তা নাই, ওই যাবো মানে
1: মানে যত দ্রুত যেতে পারে।
0: হ্যাঁ,
1: অস্থির হয়ে।
0: তারপর আমার নানাও কিন্তু বিশ্বাস করে না যে জিন আছে, তো এই চলে গেছে বাড়ির পিছন দিয়ে, মানে বাড়ির সামনে তো হচ্ছে রাস্তা, ওই রাস্তা দিয়ে ঘুরে গেলে হচ্ছে আমার নানা বাড়ি হচ্ছে ইয়াতে মামা বাগিনাতে, মানে এলাকার নাম মামা বাগিনা। বাড়ির সামনে দিয়ে গেলে ওই একটু সময় ধরেন 5-7 মিনিট বেশি লাগে, কিন্তু বাড়ির পিছন দিয়ে গেলে মানে 3-4 মিনিটের রোডে ওঠা যায়, তো বাড়ির পিছন দিয়ে যাইতেছে। তো আমার নানি ওই দিন বলছে যে তুমি কি জিন দেখো না, ওই যে ওটা আজকে যেটা সেটা হলো জিন, মানে শুধু আমার নানি বুঝত। হ্যাঁ, মানে ওই নানা যে আছে আমার যে নানার ইয়ার বউ, ওই যে কবিরাজের বউ, ও এতটা বুঝতো না ততটা আমার নানি বুঝতো। জিন দেখ আমার তো সিনেমা হলাই তো।
1: ও আচ্ছা আচ্ছা, সেটা কি ওনার সাথে থাকতে থাকতেই সেই এক্সপিরিয়েন্স?
0: না, এরকম না, কেমনে ওটা জানি না আর কি। তো ও আমার নানা তো জিন একটা খাল আছে গোরামারা খাল, ওখানে এখন বাজারের মতো বসছে, ওখানে মসজিদের, ওখানে মসজিদের ভিতরে ঢুকে গেছে দিনটা। তো আমার নানা মানে ভাবছিল যে মিলে যাবো আর কি হুট করে, কিন্তু ওই দিন আর মিলা হয় নাই। পরে এই যে আমার নানা যে পিসটা নিছে আর আমার নানি যে সোন দিয়ে পান দেখা হয়েছে, আমার নানার কিন্তু ভরপুর পিটাইছে।
1: কে পিটাইছে?
0: এই জিনে ওই যে কবিরাজ নানাটা, পরে সেই পিটাইছে।
1: তারপর
0: পিটানোর পর ওয়াইশ অবস্থা এরকম ফাইলিং করার, তার বাইরে এরকম এরকম আমার পিছনেছে, ওইখানে আর আমি যাবো না। এই যে মাইট দেখাইছে আমার নানা, তো আবার ইয়া জানতো মানে উনি তো কবিরাজ, জিনে মারছে উনি কিছু করবে না, উনি হচ্ছে জিনের গামছার মধ্যে বাইন্দা রেখে দিছে, 3 দিন আর ওনার মনে নাই। বাইন্দা যারা রেখে দিছে ওইটা আর মনে নাই খোলার জন্য। পরে খুলছে, খোলার পরে জিনে তো অনেক কান্নাকাটি, তুই আমার এত বড় শাস্তি দিছ। হ্যাঁ, এই সেই এরকম। তো মানে উনি যে জিনটা পালতো ওই দিন আমি আর কি বিশ্বাস করছি যে জিন বলতে আসলে কিছু হয়।
1: আচ্ছা, তো এইখানে আরেকটা কথা হচ্ছে, আপনার নানুর কথা বলছিলেন যে আপনার নানু, আপনি বলছিলেন যে আপনার নানু বিশ্বাস করেন না যে জিন আছে কিনা। আচ্ছা, তার আগে আমি একটু দর্শকদের সাথে কথা বলে আসি। সেটা হচ্ছে যে তানভীরের দুইটা ঘটনা আমরা শুনলাম। প্রথম ঘটনা হচ্ছে তানভীরের লাইফে যে ঘটনাটা ঘটে গেছে, যে কলার গাছ পড়ে যাচ্ছে আবার উঠে যাচ্ছে, এইরকম যে ঘটনাটা শুনলাম সেটা তো রীতিমতো আমার কাছে খুবই ভয়ঙ্কর মনে হয়েছে। আর সেকেন্ড মানে দ্বিতীয় ঘটনাটা হচ্ছে, সেটা হলো যে তার নানু কবিরাজ এবং সে জিন দেখবে, জিন আরেকজনের রূপ ধরে তাদের সামনে আসলো। এবং তানভীর একটা কথা বলছিলেন যে নানু জিন বিশ্বাস করে না, কিন্তু এখানে ব্যাপারটা এরকম হচ্ছে যে যারা মুসলিম ধর্মের আছেন, অডিয়েন্স যারা দেখছেন আশা করি আমার কথা বুঝতে পারবেন, যে যারা মুসলিম ধর্মের আছেন তারা কিন্তু মানে যেদিন থেকে একজন মুসলিমের জ্ঞান অর্জন শুরু হয় এবং ধীরে ধীরে সে পড়াশোনা করে বা পড়াশোনা করতে করতে যখন জানতে পারে যে আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে তৈরি করেছেন তার ইবাদত করার জন্য,
0: হ্যাঁ,
1: সেক্ষেত্রে আপনার নানু যেহেতু অনেক নানু মানে তার বয়স তো ওই সময় অনেক, এবং সে যদি মুসলিম ধর্মের হয়ে থাকতো তাহলে হয়তো তার অন্তত
0: আমার
1: এটা হতে পারে, আমি বুঝিয়ে দিচ্ছি, এটা হতে পারে যে জিন আছে কিন্তু এইভাবে রূপ ধরে আসবে এটা হয়তো কখনো।
0: হ্যাঁ, ওইটা বিশ্বাস, জিন আছে এটা তো বিশ্বাস করবে।
1: হ্যাঁ
0: হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওইটা বিশ্বাস করতো না, কিন্তু আমাদের আমাদের নানা বাড়িতে কিন্তু মাঝে মাঝেই ওই জিনটা আসতো। হ্যাঁ, কিন্তু আমার নানি কিন্তু বলতো না যে
1: এটা যাও বা
0: এটা জিন, বলতো শুধু জিন চলে গেছে তারপর।
1: আচ্ছা, কিন্তু সে কি খেতে চাইতো বা কোনো খাবার টাবার দেওয়া হয়েছে?
0: না না, আমার ওই আসতো খোঁজ খবর নিয়ে 2-3 ঘন্টা থাকতো, দেন চলে যেত। কিন্তু ওই যে আমার যে নানা আসতো,
1: হ্যাঁ
0: ওই দিন আসলে তো মনে করেন খাওয়া দাওয়া করে, পান টান খায়, মানে
1: মোটামুটি গল্প স্বল্প
0: গল্প স্বল্প করে অন্যরকম, কিন্তু ও আসতো শুধু কেমন আছে এটা দেখার জন্য, বেশি টাইম নিত না। তো আমি আমার আমার যখন
1: মানে উনি কি মাঝে মধ্যে আসতো?
0: প্রতি মাসে এক দুই বার আসতো এরকম।
1: তাহলে হচ্ছে আপনার নানুর সাথে তার পরিচয়টা কিভাবে কোথায় কিভাবে হয়েছিল যে এই যে আসছে আপনার নানুর কাছে?
0: এটা তো আসলে ওরা বলে নাই, কিন্তু ওই জিনটা আমি তখন কিশোরী, তখন মোটামুটি বুদ্ধি হয়েছে আর কি, নাইনে বা এইটে পড়ি, ওই টাইমে জিনটা মারা গেছে। হ্যাঁ, মারা গেছে বলতে ওই জিনটা ছুটি চাইছে যে আমি আমার ফ্যামিলির সাথে, মানে ওর সাত ভাই বোন নাকি কয়েকটা বোন ছিল বা ওইটা সেভাবে মনে নেই, তো ওরা ওর বাড়িতে যাবে আর কি।
1: আমি আপনাকে বলি, এটা বিষয়টা হচ্ছে আপনার এই ঘটনার সাথে আমি আরেকটা ঘটনা আমি অনেকবার অনেক জায়গাতে বলেছি, সেটা হচ্ছে যে আমি তো বেসিক্যালি একটা হসপিটালে কাজ করি, সেই কাজ শেষ করে পাশাপাশি আসলে বিভিন্ন রকম কাজের সাথে জড়িত। তো আমাকে একজন ডক্টর আমাকে বলেছিলেন, উনি চিটাগং মেডিকেলে পড়েছেন। চিটাগং মেডিকেল কলেজ কিন্তু মোটামুটি অনেক বড়
0: এবং আমি চট্টগ্রামে ছিলাম,
1: ছিলেন। আচ্ছা, তো চিটাগং মেডিকেল কলেজ, কলেজের যে এনভায়রনমেন্ট সেটা হচ্ছে যেরকম আমাদের ঢাকায় একটা কলেজ বা স্কুল একটা মানে শহরের ভেতরে দালান কোঠার মধ্যে হয়, কিন্তু চিটাগং মেডিকেল কলেজ কিন্তু ওই সময় একটা মানে মনে হচ্ছে যে একটা জঙ্গলের মধ্যে একটা,
0: এখনো জঙ্গলের এখনো মতই আর কি। চকবাজারের ভিতর দিয়ে ঢুকলে আপনার ওই যে চার্চ আছে ওইদিকে, যে হোস্টেল গুলা ওগুলা একদম জঙ্গলের মতো এখন।
1: আচ্ছা, আপনি চিনলেন কিভাবে ওখানে, কি থাকা হয়েছে?
0: আমি চট্টগ্রাম পলিটেকনিক থেকে ডিপ্লোমা করছি,
1: সেক্ষেত্রে খুবই এই যেটা কিন্তু আমি জানতাম না, খুবই ভালো হলো, দর্শকরা আশা করি বুঝতে পারবে। সেটা হচ্ছে যে আমাকে আমার যে ম্যাম আমাকে বলেছেন, উনি অ্যানেস্থেসিওলজিস্ট মানে অজ্ঞানের ডাক্তার, উনি বলেছিলেন যে ওনারা দুই বান্ধবী মিলে একটা হলে একটা রুমে থাকতো, তো সেই রুমে তিনটা বেড ছিল, তিনটা বেড বা তিনজন থাকতো এরকমই বলেছিল আর কি। বাট দুইজন ফ্রেন্ড ওনারা খুব ঘনিষ্ঠ, আর একটা মেয়ে থাকতো, ওনার সাথে অত পরিচয় ছিল না, কিন্তু কোন একদিন তারা বুঝতে পারে যে একটা ঝড়ের রাতে কারেন্ট চলে যায়।
0: আচ্ছা,
1: কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে মেয়েটা, ওই মেয়েটা, এরা দু বান্ধবী তো ঘুমাচ্ছে, মানে ঘুম ঘুম ভাব ঘুমাচ্ছে, ঠিকঠাক ঘুম ঘুম ভাব, কারেন্ট চলে গিয়েছে। বাট ওই সময় গরম থাকলেও মোটামুটি গাছপাতাদের বাতাস আসতো আর কি।
0: আচ্ছা,
1: তো যখন কারেন্ট চলে যায়, আর একটা মেয়ে যাকে সন্দেহ করতো, ও কেমন যেন আর কি, ও হুট করেই এভাবে হাত দিয়ে মানে আগুন জ্বালিয়েছে, জ্বালিয়ে একটা মোমবাতি, আসলে মোমবাতি কোথায় ছিল ওই সময় সে কোথেকে ড্রয়ার থেকে না কোথেকে বের করেছে সেটাও খেয়াল করেনি, জাস্ট হাতে এরকম করলো, আগুন জ্বলে উঠলো। সেটা আমার এই অ্যানেস্থেসিওলজিস্ট ডক্টর ম্যাম উনি দেখতে পেরেছে। এইটা থেকে শুরু, ধীরে ধীরে ওর আচার আচরণ খুবই সন্দেহজনক, এরকম তো জানালা দিয়ে হাত বড় করে বের করে দিয়ে কোন একটা ফলমূল বা গাছের পাতা নিয়ে আসতো মাঝে মধ্যে। তো ধীরে ধীরে তার এই আচরণগুলো যখন ধরা পড়তে লাগলো, তখন আমার এই ম্যাম আর তার বান্ধবী মিলে তাকে জেরা করতে থাকলো আর কি। তো জেরা করার সময় সে মেয়েটা এত রাগ, এই যে দরজা খুলে বের হয়ে গিয়েছে, কিন্তু দরজা খুলে বের হয়ে যাওয়াটা এত স্পিডি ছিল, এত শব্দ করে বের হয়ে গিয়েছে, এই যে বের হয়ে গেল, তারপর থেকে তাকে আর পাওয়া যায়নি। আমি এটা কেন বললাম আপনাকে, সেটা হচ্ছে যে আপনি যে বলছেন যে আপনার নানুর সাথে এসে গল্প করতো, পান টান খেত, হ্যাঁ, তো একজনের রূপ ধরে আসতো। এই রূপ ধরাটা আসলে জিন বা এই ধরনের অশরীরী কিছু একটা, সেটা হচ্ছে মানুষের রূপ ধরেই মানুষের কাছে আসে, অনেক সময় ভয় দেখাতে পারে এক একজনের কাছে।
0: আমাদের মধ্যে কিন্তু একটা ভুল ধারণা আছে যে জিন ভূত হচ্ছে আপনার অন্ধকার ছাড়া আসে না।
1: হ্যাঁ, কিন্তু দুপুর বেলাতেও আসে,
0: যখন মানে একটা মানুষ হয়ে চলে আসছে একদম আমাদের সামনাসামনি, বললাম তো যে উনি পান খায়া দেন খুব তাড়াতাড়ি করে চলে গেছে আমাদের ওখান থেকে।
1: সেটা বললাম যে আমারটাও, আমার ঘটনাটাও যে বললাম, আমার ম্যামের ঘটনা যে সেই মেয়েটা কিন্তু এত জোরে শব্দ করে দ্রুত দরজা খুলে বের হয়ে গেল, এবং আপনার ঘটনার সাথে কিন্তু পুরোপুরি মিল। তো তানভীর, পরপর দুটো ঘটনা শুনলাম, এবং দুটো ঘটনাই আমার কাছে খুবই মানে ভয়ঙ্কর এবং লোমহর্ষক মনে হয়েছে, বিশেষ করে সেকেন্ড ঘটনাটা। কারণ সেকেন্ড ঘটনার সাথে আমি যে বললাম যে জিন বা এই ধরনের কিছু শক্তি, অদৃশ্য শক্তি মানুষের রূপ ধরে মানুষের কাছে আসে বা অনেক সময় ভয় দেখায়। প্রথম ঘটনার কথা যদি বলি, যে কলার গাছ পড়ে গেল ধপাস করে, পরে আর পেলেন না, উঠে কোথায় গেল, এটা নিয়ে বিস্তর আলোচনা হলো। তো আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদের হট সিটে এসে দুটো ঘটনা শেয়ার করেছেন।
0: জি, আপনাকেও ধন্যবাদ আমাকে এই গল্পটা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার এই গল্পটা আজকে হয়তো বা সময় স্বল্পতার জন্য বলতে পারছি না, আরেকটু কাহিনী আছে।
1: আরেকটা ঘটনার কথা আপনি বলছিলেন অফ এয়ারে, সেটা হচ্ছে সে ঘটনা নিয়ে আমরা আরেকদিন আরেকটা পর্ব আমরা বলবো সেটা।
0: জি ইনশাআল্লাহ
1: অ্যারেঞ্জ করবো আর কি। তো সে পর্যন্ত ভালো থাকবেন তানভীর।
0: হ্যাঁ, সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।
1: দর্শক, তানভীরের লাইফের একটা ঘটনা এবং তার নানুবাড়ির একটা ঘটনা শুনলাম, আপনারাও শুনেছেন। অবশ্যই আপনারা যদি মুসলিম ধর্মের হয়ে থাকেন তাহলে বিলিভ করবেন যে আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে তৈরি করেছেন তার ইবাদত করার জন্য। এর ভেতরে অনেক রকম ব্যাপার আছে, জিন কয়েক রকম আছে, মানুষেরা যেরকম বর্ণ বা জাতিগতভাবে ভেদাভেদ আছে জিনদের মধ্যেও এরকম আছে। ঠিক এই বিষয়গুলো নিয়ে পরবর্তী পর্বে তানভীরের সাথে আবারও বিস্তর আলোচনা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আশা করি অমানিশার যতদিন অমানিশা চলতে থাকবে আপনারাও আমাদের পাশে থাকবেন। ইউটিউব, ফেসবুক এবং ঢাকা এফএম 90.4 এ যারা শুনছেন, রেগুলার যারা শুনে আসছেন, তাদের সবাইকে আমাদের ভালোবাসা জানাচ্ছি। খোদা হাফেজ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 94.4

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো, চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

0: খোঁজে রেখে ভাসছে।
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
3: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
3: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
3: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
3: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
3: তাহলে কি এভাবেই চলবে?
4: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আছে।
1: কই?
0: ঢাকা এফএম টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি?
0: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান শুনে শুনে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
1: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: দূর, আরে লেট মি মু, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।
6: ঢাকা এফএম 90.4
3: সারা দেশে
6: সবার সাথে।